0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার 23শে শ্রাবণ, 23শে সফর, 7ই আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। বুড়িগঙ্গা সহ রাজধানীর চারপাশের নদীগুলো দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিল 13ই আগস্ট, ভোট গ্রহণ 20শে আগস্ট। আগামী 2-3 দিনের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। স্বাধীন দেশে যেন আর নতুন করে পরাধীনতার শিকল ভাঙার প্রয়োজন না পড়ে, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী সোমবার। আগামী বছর থেকে প্রথম শ্রেণীর ভর্তি লটারিতে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ। হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ইয়েমেনে 30 জন সৈন্য নিহত। এবং ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে সফররত বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু।

0: 끝에 오스트레일리아 에카더스. 전체는 실현함.
1: 스마트 কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বুড়িগঙ্গা সহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, নদী দূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সবার জবাবদিহি করতে হবে। নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, কর্ম পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। বিশেষ করে বৈঠকে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে নিঃসরণ, অপর্যাপ্ত পয় নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে নদী দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়া বৈঠকে রাজধানীর চারপাশে নদী দূষণ রোধে একটি সমন্বিত ও সময়বদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নদী ভাঙন মোকাবিলায় পরিবেশ বান্ধব সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্যা ঘাসের ব্যবহার নিয়ে অনুষ্ঠিত সভায় এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটের উপ উপাচার্য ও পুরকৌশল বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, দেশের নদী ও খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওরের সড়ক এবং সড়ক ও রেললাইনের পাশে কংক্রিটের ব্লক ও জিও ব্লকের পরিবর্তে পরিবেশ বান্ধব ও টেকসই বিন্যা ঘাস ব্যবহারের উপর একটি উপস্থাপনা তুলে ধরেন। উপস্থাপনা পর্যবেক্ষণ করে প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষায় এ ধরনের বিকল্প ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে হবে। 16 আগস্ট সকাল 10টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত 24 জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মাহমুদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এদিকে দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতরাতে এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশিত হয়। গ্যাজেট অনুযায়ী 349 জন ভোটার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এদের মধ্যে সংসদের সাধারণ আসনের সদস্য 299 জন এবং সংরক্ষিত আসনের 50 জন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, 2-3 দিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। তিনি বলেন, সাময়িক গ্যাস ঘাটতির কারণে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়, যার ফলে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে। অস্বাভাবিক বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী যাচাইয়ের জন্য গ্রাহকদের বিল জমা দেওয়ার আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে বারবার জনগণের অধিকার ও সৃষ্টিশীল ক্ষমতাকে শিকলবদ্ধ করার অপচেষ্টা রোধে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার, যাতে ভবিষ্যতে আর কেউ কোনোদিন জাতিকে শিকল পরাতে না পারে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শিকল ভাঙার জুলাই প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন।
2: অর্জিত প্রাণ এবং রক্তের বিনিময়ে আমাদের জয়কে আমরা যদি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই তাহলে এই পুরনো ব্যবস্থা দিয়ে পারা যাবে না। সে কারণে একদিকে যেমন শিকল ভাঙার কথা বলেছি, অপরদিকে রাষ্ট্র কাঠামোকে আমরা মেরামত করার কথা বলেছি, রাজনীতিকে মেরামত করার কথা বলেছি এবং আমাদের ভবিষ্যৎ লক্ষ্যগুলিকে আমরা আমাদের 31 দফাতে এবং আমাদের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে আমরা তুলে ধরেছি।
0: পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একমত প্রকাশ করেছে বলেও জানান জহিরুদ্দিন স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির 17 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের বদৌলতে জুলাই আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র রক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। চলতি বছরের এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 2027 শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা নয়, বরং লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ আর ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এই যাত্রা শুরু করেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম দিনে গতকাল সকাল থেকে সেখানে ভিড় করেন দর্শনার্থীরা। তাদের মতে এই জাদুঘর ইতিহাস সংরক্ষণের পাশাপাশি স্বৈরশাসনের পরিণতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দুই মাধ্যমেই টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। বৈরী আবহাওয়াও থামাতে পারেনি ইতিহাস জানার আগ্রহ। বৃহস্পতিবার সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন দর্শনার্থীরা। রাজধানীর গণভবনকে সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর, যেখানে স্থান পেয়েছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নানা স্মৃতি ও নিদর্শন। জাদুঘরে প্রবেশ করতেই চোখে পড়ে আন্দোলনের আলোকচিত্র, দেয়াল জুড়ে গ্রাফিতি, বিভিন্ন তথ্যচিত্র এবং সেই সময়ের ব্যবহৃত নানা সামগ্রী। সংরক্ষণ করা হয়েছে ব্যানার, প্ল্যাকার্ড, হেলমেট, ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র সহ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্মারক। ডিজিটাল প্রদর্শনীতে তুলে ধরা হচ্ছে আন্দোলনের বিভিন্ন মুহূর্ত এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার গল্প।
4: ক্ষমতা কারো চিরস্থায়ী থাকে না, এটারই প্রমাণ। মানুষকে যেভাবে হত্যা করছে, এইভাবে যেভাবে ঘোষণা দিছে উনি, তাতে উনি একজন দেশের প্রধানমন্ত্রী না, উনি একজন দেশের স্বৈরাচার, এমন স্বৈরাচার যে বাংলাদেশে আমরা কখনো দেখি না।
5: অন্যায় করে কখনোই পার পাওয়া যাবে, এটা শাস্তি হবে।
3: দর্শনার্থীদের অনেকেই বলছেন, বইয়ের পাতার বাইরে ইতিহাসকে কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে এই জাদুঘর। তাদের মতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণ অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি।
6: দেখলাম যে কিভাবে টর্চার করছে এদের, মানে টর্চারিং চেয়ারে ইলেকট্রিক শক দিত।
7: শেখ হাসিনার যে কর্মকাণ্ড, উনি যে কি নিঃসহভাবে মানুষকে নির্যাতন করছে, এটা জনতন্ত্র প্রমাণ।
8: এখানে একসময়ের দাপট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসবাস করতো এখানে, তার কার্যক্রম মূলত এখানে কতটুকু আমরা দেখতে পারবো এই দেখার জন্য আসে আর কি।
3: জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনায় অনলাইন এবং কাউন্টার দুই মাধ্যমেই টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি। রওনক জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গীত চর্চাকে এগিয়ে নিতে চলতি বছরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অনুশ্রী রায়কে একটি হারমোনিয়াম উপহার দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে অনুশ্রী রায়ের সঙ্গে এক সাক্ষাৎকালে এই উপহার দেন। অনুশ্রী রায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে এবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান লাভ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর শ্বশুর শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। গতকাল মাগরিবের নামাজের পর ধানমন্ডির মাহবুব ভবনে মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। চলতি মাসের 16 তারিখ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জে ডেম জাহিদ হোসেন বলেন, প্রথম ধাপে 41 লাখ উপকারভোগীকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। পর্যায়ক্রমে আগামী 4 বছরে প্রায় 1 কোটি 60 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে 4টি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে জরুরি ভিত্তিতে 8টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গোস ক্রয়ের প্রস্তাব নীতিগতভাবে সুপারিশ করেছে। গতকাল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সুপারিশগুলো করা হয়। ভূ রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কমিটি এই সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং ওমানের কাছ থেকে 2টি করে এলএনজি কার্গো ক্রয় করা হবে। এলডিসি থেকে উত্তরণের পর বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা, রপ্তানি আরও সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা স্বাক্ষর করেছে বাংলাদেশ। জাপানের পর দ্বিতীয় কোনো দেশের সঙ্গে এমন চুক্তি শুধু শুল্ক সুবিধার নতুন সুযোগই তৈরি করবে না, বরং প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন, কর্মসংস্থান এবং বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: সেপা চুক্তির মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরো গভীর করার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সরকারের আশা, এলডিসি পরবর্তী সময়ে রপ্তানি সক্ষমতা ধরে রাখার পাশাপাশি $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই চুক্তি। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান,
10: আমাদের এলডিসি পরবর্তী এবং $1 ট্রিলিয়ন ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসেবে পাবো।
3: চুক্তির ফলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, পাটজাত পণ্য সহ অধিকাংশ রপ্তানি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। একই সঙ্গে বাংলাদেশে আরো বেশি কোরিয়ান বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প সহযোগিতার পথও উন্মুক্ত হবে। বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান বাংলাদেশ বেতারকে বলেন,
11: ভালো, আমরা জাপানের পরে দক্ষিণ কোরিয়ার সাথে একটা সেপা করলাম। এটা কেবলমাত্র বাজার সুবিধা না, এখানে বিনিয়োগ আছে, মেধাস্বত্ব আইন আছে, টেকনোলজি আছে, এখানে সার্ভিসেস আছে, সুতরাং এটা একটা সমন্বিত একটা চুক্তি, এটা ভালো। কিন্তু এটার বেনিফিটটা নিতে হলে আমাদের এখানে যেসব বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলি আছে সেগুলো আমাদের দূর করতে হবে। সেখানে আমাদের যদি মানসম্মত বিদ্যুৎ, গ্যাস সরবরাহ এগুলো যদি আমরা যদি দিতে পারি, তাহলে এই বিনিয়োগের যে সম্ভাবনাটা আছে এটা কাজে লাগবে।
3: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
12: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
12: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের হাজরামাউত ও মারিফ শহরের গভর্নরের কার্যালয়ে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 30 জন সেনা সদস্য নিহত ও 15 জন আহত হয়েছে। গতকাল দেশটির সরকারি সূত্র এ তথ্য জানায়। ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর গতকালের এই হামলা ছিল সবচেয়ে প্রাণঘাতী। ইয়েমেনের সামরিক বাহিনী এই হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হুতিদের এই হামলার জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে, তবে তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের হাতে এখনও বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র রয়েছে। এর আগে এক খবরে বলা হয় যে যুক্তরাষ্ট্রের হাতে হামলা ও প্রতিরক্ষার ব্যবহারযোগ্য অস্ত্র বিপজ্জনক মাত্রায় কমে গেছে। এদিকে ইরান জানিয়েছে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ওমানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। উভয় দেশ এই গুরুত্বপূর্ণ জলপথে সমন্বয় করতে সম্মত হয়েছে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশ বাংলাদেশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 3 উইকেটে 67 রান করেছে। রান সংখ্যা বাংলাদেশ সব উইকেট হারিয়ে 263। অস্ট্রেলিয়া একাদশ 3 উইকেটে 67 রান। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ অপরাজিত 109 রান করেন। এদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট আগামী 13 আগস্ট ডারউইনে শুরু হবে। এদিকে আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে 2 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। আগামী সোমবার একই ভেন্যুতে দু দলের মধ্যে দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ক্রিকেটের আরো খবর। ব্রেডিতে স্বাগতিক আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 16:45 খেলা শুরু হবে। সিরিজের প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। 10 আগস্ট দু দলের মধ্যে তৃতীয়, 12 আগস্ট চতুর্থ এবং 15 আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:30 এবং সূর্য অস্ত যাবে 6:38। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বুড়িগঙ্গা সহ রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। রাষ্ট্রপতি নির্বাচনের তাফসিল ঘোষণা। মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট, ভোট গ্রহণ 20 আগস্ট। আগামী 2-3 দিনের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। স্বাধীন দেশে যেন আর নতুন করে পরাধীনতার শিকল ভাঙার প্রয়োজন না পড়ে, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী সোমবার। আগামী বছর থেকে প্রথম শ্রেণীর ভর্তি লটারিতে, মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ। হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ইয়েমেনের 30 জন সৈন্য নিহত। এবং ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে সফররত বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছে অস্ট্রেলিয়া একাদশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল।
14: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
15: সবার সাথে 90.4।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুজা তামা তামা তো জেন তো মগর কি হুনতাছেন পুরাই 100 100 টানে, বুঝছেন না কি চলে?
4: ফিল করেন ডায়াগ্রাম 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 0961199666। 94.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Vaccination Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছে
2: কই
1: ঢাকা FM টিউন করেন
2: তারপর
1: পাবেন
2: কি।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কে?
2: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ভোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: 90.4 FM. খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: বাইজা বুঝা তামা তামা
2: জানত
1: মগর কি হুলতাছেন পুরাই 100 100 টানে বুঝছেন না কি চলে
2: ওহো লিয়া লিছে রে
1: দিল দিয়া ফিল করেন
2: ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হাউ ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: Rock FM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে।
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
3: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: Okay.
1: শাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।
2: স্যার আসবো?
0: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: আরে
4: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

চেক, এখন সময় রাত ৮টা। এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড বিটস। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
4: আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।
2: পায় পায় ফিরে আসে ছোট্ট একটা।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: FM 90.4
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড, পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম, গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে, বললেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন, আশা প্রকাশ আইনমন্ত্রীর। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিলেট ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 15 জনের প্রাণহানি। থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ছাত্র শিক্ষক সহ নিহত 8। আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। এবং ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 19। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। আজ রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোনো ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে।
2: আমরা যারা গণতন্ত্রকে টেকসই করতে চাই, আমার প্রথম কথা হচ্ছে সেই গণতন্ত্রকে টেকসই করার জন্য এটাকে আমাকে চর্চা করতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, 3 মাস 4 মাস গেল না, আপনারা আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আমেরিকার ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনা ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা, আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে।
0: মন্ত্রী আরো বলেন, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে পারলে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারবে। একই অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। তিনি বলেন, গণমাধ্যমের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, বরং স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়তে সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে কাজ করছে।
2: আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এই কাজ আমার একার না, আমি পারবো না। এই যে আমি এতক্ষণ যে স্টেক হোল্ডারদের কথা বললাম, অন্য কোন জায়গাতে কিন্তু এতগুলি স্টেক হোল্ডারদের কিন্তু অ্যাসেম্বল করতে হয় না, এতগুলি কম্পোনেন্টকে কিন্তু অ্যাসেম্বল করতে হয় না, এই জগতে কিন্তু এতগুলি কম্পোনেন্টকে অ্যাসেম্বল করতে হয়। অ্যান্ড এভরি ওয়ান ইজ পাওয়ারফুল, এভরি ওয়ান ইজ প্রোডাক্টিভ, অ্যান্ড এভরি ওয়ান ইজ ইনএভিটেবল। ফলে এই কাজটা সরকারকে একটা ম্যানেজারিয়াল রোল থেকে করতে হবে, ম্যানেজমেন্টের জায়গা থেকে করতে হবে।
0: গণমাধ্যমকে কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম শিল্প অন্য যে কোনো খাত থেকে ভিন্ন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। তিনি ডিসেম্বরে দেশে ফিরে এসে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন। তিনি আজ ঝিনাইদহের শৈলকোপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আগামীর শৈলকোপা শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
3: উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করি, করতে চাই। উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনের পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলেন, আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবেন।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সমুদ্র সম্পদ এবং সমুদ্র বন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আজ কক্সবাজারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প একের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করে পর্যটনের উন্নয়নে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু উঁচু ইমারত নির্মাণই পর্যটন হতে পারে না। কক্সবাজার সমুদ্র সৈকতের সমগ্র 100 কিলোমিটার জুড়েই সমস্ত কর্মকাণ্ড হতে হবে। তিনি বলেন, কক্সবাজারকে ঘিরে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানব সম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী পরে 500 শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের পর্যটন খাতকে জনপ্রিয় করতে কাজ করছে সরকার। এই লক্ষ্যে দেশের 1498টি পর্যটন স্পট নিয়ে কাজ করা হচ্ছে। তিনি আজ নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। নাটোরের উত্তরা গণভবনকে দেশের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরা গণভবনে মন্ত্রিসভার বৈঠক করেছেন। তিনি বলেন, ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর বিষয়টিও সরকার বিবেচনা নিয়েছে। সম্ভাবনায় সকল ক্ষেত্রের উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে 1 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সংগ্রহের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিজিপি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সিসিজিপির অষ্টম বৈঠকে আজ এই অনুমোদন দেওয়া হয়। এর আওতায় আগামী মঙ্গলবার আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে 1 কার্গো এলএনজি সংগ্রহ করা হবে। এই উদ্যোগ দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সাহায্য করবে। সরকার দেশের উন্নয়নে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত 14তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে নিরাপদ, বিনিয়োগ বান্ধব ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিদেশে পড়াশোনা শেষে তরুণরা দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন এবং রাষ্ট্র গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সংবাদপত্র একটি দেশের দর্পণের মতো কাজ করে। সমাজের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি তুলে ধরার পাশাপাশি মানুষকে সঠিক পথে চলতে এবং সমাজকে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনায় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ টাঙ্গাইল প্রেসক্লাবে সাপ্তাহিক সময় তরঙ্গ এর শুভ উদ্বোধন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, অপসাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সোশ্যাল মিডিয়া তথ্য পাওয়ার ধরন বদলে দিয়েছে, তবে এই ডিজিটাল বাস্তবতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং উদ্দেশ্য প্রণোদিত অপতথ্যের বিস্তার। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে সবচেয়ে কার্যকর উপায় হল গণসচেতনতা ও মিডিয়া লিটারেসি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: ডিজিটাল প্ল্যাটফর্ম এখন মানুষের তথ্য গ্রহণের অন্যতম প্রধান মাধ্যম, কিন্তু একই সঙ্গে বাড়ছে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন ও ফেক নিউজের বিস্তার। বিশেষ করে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী এসব অপতথ্যকে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ বেতারকে বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশনের কারণে অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে।
5: মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন অনেক আগে থেকেই সক্রিয় ছিল, কিন্তু ডিজিটাল ট্রান্সফরমেশনের পরে যেটা ঘটেছে সেটা একটা ভয়ঙ্কর মহামারীর আকার ধারণ করে। এখন যেটা আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়া বা এরকম প্ল্যাটফর্ম গুলো নিজেরা কিন্তু অ্যালাউ করে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন। যখন ভিউ বেশি, তার সার্কুলেশন বেশি, পপুলার পার্টিসিপেশন বেশি, তারা এগুলো নিয়েই তো বিজনেস করে। ফলে হলো যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্ম এগুলোকে অ্যালাউ করে এবং প্রমোট করে ইন এ সেন্স।
4: বিশেষজ্ঞদের মতে নতুন প্রযুক্তি সমাজে আসার শুরুতে এর অপব্যবহার বেশি হয়। সময়ের সঙ্গে মানুষ সচেতন হলে সত্য ও মিথ্যা তথ্য আলাদা করার সক্ষমতা তৈরি হয়। তাই প্রযুক্তি নির্ভর এই সময়ে মিডিয়া লিটারেসির বিকল্প নেই।
5: এটার জন্য মেজর কাজ হচ্ছে মিডিয়া লিটারেসি এবং অ্যাওয়ারনেস, যে কি কি ঘটতে পারে প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়াতে, কিংবা ইভেন মেইনস্ট্রিম মিডিয়াতে যেটা সার্ফেস করছে মিস ইনফরমেশন। তো এইগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস ডেভেলপ করা ছাড়া আর কোন বিকল্প আছে বলে আমার কাছে মনে হয় না।
4: বিশেষজ্ঞদের মতে প্রযুক্তি যেমন মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে, তেমনি ভুয়া তথ্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা এবং ডিজিটাল সচেতনতা বাড়ানোই হতে পারে এই সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ এবং ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে যাত্রা শুরু করেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয় সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। তাদের মতে এই জাদুঘর ইতিহাস সংরক্ষণের পাশাপাশি স্বৈর শাসনের পরিণতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভাবলেই মানুষপটে ভেসে ওঠে জুলাই মাসের বিভীষিকাময় ভয়াল দিন রাতের স্মৃতি। এতটা উৎকণ্ঠায় কখনো পড়তে হয়নি বাঙালি জাতিকে। ক্ষমতা কতটা বাজেভাবে উপভোগ করলে এমন পরিণতি হয় তা হয়তো এই জুলাই স্মৃতি জাদুঘর প্রদর্শনের সময় প্রতি মুহূর্তে আমাদের ভাবাবে। মূল ফটক পেরোলেই চোখে পড়বে জুলাই আন্দোলনে শহীদদের প্রতীকী গণকবর। আরো রয়েছে আওয়ামী লীগ সরকারের সময়কার বিভিন্ন ঘটনার প্রদর্শন। চব্বিশে জুলাই রিকশা চালক সুজনের সেই অকুতোভয় সেলুটের প্রতিকৃতির সামনে গিয়ে থমকে যান অনেকেই। সেলুট জানান সুজনকে। গেল 17 বছর মুক্তির মন্দিরে বহু প্রাণ গেছে ঝরে, তাদের বেশিরভাগকেই এক করেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দর্শনার্থী সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। যে গণভবন থেকে নির্দেশনা আসত গুম খুন আর হত্যার, তা দেখতেও ব্যাপক আগ্রহ সাধারণের।
7: সেই দিনগুলোর কথা ভেবে যে মানুষের সাথে কতটা অবিচার করা হয়েছে, হাসিনা যে কি করেছে আমাদের সাথে,
8: খুনি হাসিনা যে অপকর্ম, এই খুনি হাসিনা যে ফেসিস ছিল, যদি আমরা এই জুলাই স্মৃতি জাদুঘরে না আসতাম তাহলে আমরা জানতে পারতাম না।
4: জাদুঘরের ভেতরে বিভিন্ন গ্যালারিতে ফুটে উঠেছে দীর্ঘ দেড় যুগের শাসনামলের নানা প্রদর্শনী। শেখ হাসিনা সেই লাল টেলিফোন, প্রতীকী টর্চার সেল, আয়নাঘর থেকে শুরু করে পুরো ভবনে স্থান পেয়েছে আন্দোলনকারীদের রক্তছাড়া স্মৃতিচিহ্ন। পুরো জাদুঘরটি সাজানো হয়েছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে কেন্দ্র করে। জাদুঘরে রয়েছে শেখ হাসিনার কর্মকাণ্ডের নানা দলিল।
9: আমার ভাইদের কেন মারা হয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি অনেক, এই শেখ হাসিনার নামে বিচার চাই।
10: কিভাবে স্টুডেন্টদের মারা হয়েছে, কিভাবে মানুষকে বদ্ধ করে রাখা হয়েছে, গুম করা হয়েছে।
11: শুনতে পারছি যে তখন তাদের আর্তনাদটা কেমন ছিল, তাদের ভিতরে আওয়াজটা শুনতে পাচ্ছি। বিআরডি আমরা এক্সপিরিয়েন্স করতে পারতেছি, যারা টর্চার সেলে বসেছিল ওইখানে আমরা নিজেকে রেখে ইমাজিন করতে পারতেছি।
4: জাদুঘরের দ্বিতীয় তলায় যে খাটে ঘুমাতেন শেখ হাসিনা, সেখানে রাখা হয়েছে প্রবাস ফেরত শহীদ রাজীবের রক্তে মাখা শার্ট, আরেক পাশে শহীদ মুগ্ধের সেই আর্তনাদ আর অন্যান্য শহীদদের ব্যবহার করা সামগ্রী। ক্ষমতার দাপট যে চিরস্থায়ী নয়, এই জাদুঘর হয়তো বর্তমান ও ভবিষ্যৎ শাসকদের সেই বার্তাই দেবে যে গণভবন একটা সময় একটি জাতির ভাগ্য নির্ধারণ করত, তা এখন রূপ নিয়েছে গণমানুষের বিজয়ের প্রতীকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
6: দেশে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আজ 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 9 জন নিহত হয়েছে এবং এই ঘটনায় আহত হয়েছে অন্তত 25 জন। আজ সকালে ঢাকামুখী একটি বাস এবং সিলেটগামী কোচের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এদিকে বগুড়ায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন নিহত এবং পক্ষে 15 জন আহত হয়েছেন। পুলিশ জানায় আজ ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা বাসটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে 3 শ্রমিক নিহত হন। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গে দেশে আরও 3 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে 1218 জন। বিচার পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, তবে অর্থনৈতিক অসচ্ছলতা কিংবা আইনের জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। সেই বাস্তবতা বদলাতে সরকার পরিচালনা করছে বিনামূল্যে লিগ্যাল এইড কার্যক্রম। কিভাবে এই সেবা সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনছে, বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
12: বিচার শুধু সামর্থ্যবানদের জন্য নয়, এই বিশ্বাস থেকেই দেশের অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পরিচালিত হচ্ছে সরকারি লিগ্যাল এইড কার্যক্রম। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে দেশের 64 জেলায় বিনামূল্যে আইনি পরামর্শ, মামলা পরিচালনা এবং বিকল্প বিরুদ্ধে নিষ্পত্তি বা এডিআর সেবা দেওয়া হচ্ছে। এছাড়া সুপ্রিম কোর্ট, কারাগার এবং শ্রমিকদের জন্য বিশেষ লিগ্যাল এইড সেলও চালু রয়েছে। মামলা মানে বছরের পর বছর আদালতে ঘুরতে হবে এমন ধারণা এখন বদলাচ্ছে, কারণ আদালতের বাইরে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পথ খুলে দিয়েছে সরকারি লিগ্যাল এইড। এতে যেমন সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে, তেমনি পারিবারিক ও সামাজিক সম্পর্ক অটুট থাকছে। মধ্যস্থতা, সালিশ ও আপোষ মীমাংসার মাধ্যমে পরিচালিত বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থায় কোনো পক্ষই পরাজিত হয় না, বরং উভয় পক্ষই পৌঁছে যায় সম্মানজনক উইন উইন সমাধানে। পারিবারিক বিরোধ, জমি জমা, বেনা পাওনা কিংবা দেওয়ানি বিরোধ অনেক ক্ষেত্রেই এই পদ্ধতিতে দ্রুত সমাধান মিলছে, ফলে কমছে আদালতে মামলার চাপও। লিগ্যাল এইডের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে আইনি সহায়তা পাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
13: আপনারা যদি কখনো আইনে কোনো জটিলতায় পড়েন এবং টাকার কারণে আপনার সেই জটিলতা নিরসন করতে পারছেন না, সরকারি খরচে আপনার পাশে সে আইনি জটিলতা নিরসনের জন্য ব্যবস্থা করবে। আপনারা নির্ভয়ে সত্যের পক্ষে সাহসের সাথে লড়াই করেন, আইন মন্ত্রণালয়ের লিগ্যাল এইড টিম আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবে। ন্যায় বিচার পাওয়ার অধিকার আপনার একটি শাশ্বত সুন্দর মৌলিক অধিকার।
12: তথ্য ও আইনি পরামর্শ সহজ করতে চালু রয়েছে ফ্রি টোল জাতীয় হেল্পলাইন 1-6-4-3-0। এই নম্বরে ফোন করেই সাধারণ মানুষ প্রাথমিক আইনি পরামর্শ ও প্রয়োজনীয় দিক নির্দেশনাও পাচ্ছেন। সরকারি তথ্য অনুযায়ী এই হেল্পলাইনের মাধ্যমে ইতিমধ্যে 1 লাখেরও বেশি মানুষ বিনামূল্যে আইনি সহায়তা গ্রহণ করেছে। বিনামূল্যে এই সেবা পেয়ে খুশি ভুক্তভোগীরাও।
14: মাসে মাস দেড় মাসে বৃদ্ধি শেষ হয়েছে, দূরত্ব ঘটেছে, তারিখও ঘন ঘন বর্ষে দূরত্ব ঘটে শেষ হয়েছে।
15: বিচার পাইছে, আমার টাকা পয়সা লাগছে না, বিনা টাকায় আমার অনেক উপকার হয়েছে।
16: জল সাহেবের মাধ্যমে পৃথিবী পেলাম, এই বিচার পায়ে
15: পেয়ে আমি খুবই খুশি।
16: ছেলে স্বীকৃতি আমি দিয়েছি এবং আমরা সেটা জজ সাহেবের বিচার আমরা মেনে নিয়েছি।
7: বিয়ের পরে কিছু সমস্যা ছিল, সেই সমস্যা নিয়ে আসছি এবং আল্লাহর মধ্যে এখান থেকে আমি ভালো সুযোগ সুবিধা পেয়েছি।
16: এখানে আসলে আসলে কোনো পয়সা কড়িও লাগে না।
12: বিচার প্রার্থীদের জন্য লিগ্যাল এইড শুধু একটি সরকারের সেবা নয়, বরং ন্যায় বিচার নিশ্চিত করার একটি কার্যকর উদ্যোগ। তবে বিশেষজ্ঞদের মতে এই সেবা সম্পর্কে মানুষের সচেতনতা আরো বাড়ানো হলে এর সুফল পৌঁছে যাবে দেশের প্রতিটি প্রান্তে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের একটি স্কুলে এক ছাত্রের গুলিতে ছাত্র শিক্ষক সহ অন্তত 8 জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানায় নন থাবুরের দেবসিরিন স্কুলের 9ম শ্রেণীর ছাত্র 14 বছর বয়সী ওই বন্দুকধারী পরে আত্মহত্যা করে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এতে বলা হয়েছে তাদের যে কোনো একটি দেশের উপর হামলা হলে তা 3 দেশের উপরই হামলা বলে গণ্য হবে। মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে এই এক বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে সৌদি আরবকে জড়িয়ে ফেলা এবং হরমুজ প্রণালী ও লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় দেশ তিনটি পারস্পরিক নিরাপত্তা সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রায় 100 জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হন প্রায় 170,000 মানুষ, যার মধ্যে কয়েক হাজার মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বন্যার পানিতে 14,000 হেক্টরের বেশি ফসলি জমি তলিয়ে গেছে। খেলার খবর ক্রিকেট। ডারউইনের 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 2 উইকেট হারিয়ে 19 রান করেছে। এর আগে অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 355 রান করে। বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ 263 রান। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30 তৃতীয় ও শেষ দিনের খেলা শুরু হবে। সব শেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন, আশা প্রকাশ আইনমন্ত্রীর। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিলেট ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 15 জনের প্রাণহানি। আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। খবর শেষ হল।
17: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
18: এক নেশন, এক স্টেশন।

0: English and Career Adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। শুরু হয়ে গেল ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার। বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান এটিএম স্যার প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি, স্যার কিন্তু আমাদের সঙ্গে ইতিমধ্যে আছে এবং আপনার সঙ্গে আমি সিফাত আছি অবশ্যই স্টুডিওতে। স্যারকে আমরা স্ক্রিনে স্বাগত জানাবো এবং স্যারের কাছে অনেক অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা স্যারকে স্ক্রিনে স্বাগত জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি প্রথমেই। যে কোনো লাইভ, যে কোনো সরাসরি প্রোগ্রাম আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে অনেকগুলো কথা জমে আছে বলতে চাই এবং শুনতে চাই হচ্ছে যারা দেখছেন শুনছেন তাদের থেকে। আমি একটু রিকোয়েস্ট করি আমার তরফ থেকে, যে যারা, যেহেতু আমি ক্যারিয়ার নিয়ে কাজ করছি দীর্ঘ প্রায় 23 বছর, মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, আমি চাইবো হচ্ছে স্পেসিফিক তথ্য স্পেসিফিক ভাবে জানলে ভালো হয়। যেমন কেউ হয়তো যেতে চাচ্ছে, আমি আসলে কাজ করি কি নিয়ে, আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন কাজ করছি ইংলিশ নিয়ে, IELTS নিয়ে, একদম জিরো থেকে শুরু করে একদম কিচ্ছু বুঝে না তাদের কেউ কিভাবে জিরো থেকে লেভেল 1 লেভেল 2 করে স্পোকেন রাইটিং শিখিয়ে কিভাবে IELTS করানো যায় এবং সেটা নিয়ে কাজ করছে, এবং পাশাপাশি এই IELTS করছে তারা তারা দেশে কিছু করতে পারে, এবং অনেক একটু বড় অংশ তারা চায় দেশের বাইরে ইউরোপে আমেরিকা কানাডা যেতে। সেক্ষেত্রে কোন দেশটা তার জন্য সুইটেবল হবে, কোথায় স্কলারশিপ পাওয়া যায়, কিভাবে অল্প খরচে যাওয়া যায়, কিভাবে একটা পরিবার, পুরো পরিবার একজনের যোগ্যতায় যেতে পারে, এবং কিভাবে বৈধভাবে একজন তার মতো করে ইউরোপে সেটেল হতে পারে, কিভাবে বৈধভাবে কানাডা সেটেল হতে পারে, সবকিছু নিয়ে আমি কাজ করছি। এছাড়া একটা অংশ আছে যারা হয়তো দেশের বাইরে যাওয়ার যোগ্যতা রাখে না, তাদের জন্য ইংলিশ শিখিয়ে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে কিভাবে এদেশে বেকার মুক্ত একটা সমাজ করা যায় সেটা নিয়ে কাজ করছি দীর্ঘদিন। এবং দীর্ঘদিন এমন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করছি, নামটা ATMs, ট্যাগলাইনটা সততা চাদর মোড়ানো। আপনার ইচ্ছা মতো প্রশ্ন করুন, প্রশ্ন করার সঙ্গে একটু লিখে দিন কত সালে পাস করেছেন, কি পাস করেছেন, GPA বা CGPA কত ছিল, রেজাল্ট কেমন ছিল, আর কোন দেশে যেতে ইচ্ছা বা কোথায় যাওয়ার ইচ্ছা, ইংলিশ কেমন, অর্থাৎ IELTS লাগবে কি লাগবে না, সবকিছু মিলে আশা করি আজকের এই প্রোগ্রামটা হাজার মানুষ বলবো না, লক্ষ মানুষের জীবন আর একটু উন্নত করার একটা প্রচেষ্টা বলবো আমি
1: ইনশাল্লাহ। স্যার আমি আপনাকে আসলে অনুরোধ করব, আমরা যেমন অনেক আমাদের রেগুলার লিসেনার আছেন যারা, তারাও কিন্তু আপনাকে আসলে অনেক খুঁজেন যে আসলে আপনার সাথে যোগাযোগ করবে। আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করি যে আমাদের যে পুরনো এপিসোডগুলো আছে বা যে এপিসোডগুলো আমাদের কন্টিনিউ যাচ্ছে সেই এপিসোডে অনেককে আপনার নাম্বার পেয়ে যাবে। তো হয়তো বা এটা যদি আপনি এখনো একটু বলে দেন, আমার মনে হচ্ছে প্রথম দিকেই আসলে আমার বন্ধুরা যারা আপনাকে খুঁজতে থাকেন তারা আসলে আপনাকে একটু পেয়ে যাবে। তো আমি তারপরে প্রশ্নের উত্তর পর্বে মানে প্রশ্নে চলে যাব। তো যদি
2: আমি প্রথমে একটু বলে রাখি, দেখেন যেহেতু মানুষ গড়ার কাজ করছি আর আমার জীবনে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে, আমি মাঝে মাঝে বলি আমার মতো আরো 10টা 20টা লোক এই দেশে দরকার, কারণ আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, কাউকে কখনো মিথ্যা আশ্বাস দিই না, কখনোই কাউকে হারাম পথে ইনকামের কোনো কথা বলি না। তো আমি এই জন্য বলবো যে আমার কিছু ভিডিও তাদেরকে দেখতে বলবো যারা মিস করেছেন, আমি তাদেরকে বলবো যারা মিস করেছেন, ATMs নামে একটা পেজ আছে ফেসবুকে, ATM apostrophe S। এছাড়া আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার একটা ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমি বলবো যে সমস্ত তথ্যের ভান্ডার, হ্যাঁ সঠিক তথ্যের ভান্ডার, এবং এখান থেকে মানুষ তার জীবন গড়ে তুলতে পারে। আর সেটা হচ্ছে ইউটিউবে যান, খুঁজে বের করুন ATM স্যার, ATM লিখুন, তারপর লিখুন স্যার SIR ATM স্যার। আমি সুযোগ পেলাম যেহেতু বলে রাখি, অনেকে আমার ব্যক্তিগত নাম্বার চাই, উচিত না দেওয়া, তারপরেও দিচ্ছি, আমি জানি সবসময় ধরতে পারবো না, যেহেতু অনেক মানুষ আমার কাছে বলে যে স্যার আপনি একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই, আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি। আমার এই নাম্বারটা আছে প্রায় 21 থেকে 22 বছর আমার সাথে আছে এই নাম্বারটা, এটা আমার NID করা, সুতরাং এই নাম্বারটা দেওয়া উচিত না, তারপরে আমি দিচ্ছি। আপনারা যেহেতু মানুষ আমাকে ATM স্যার বলে বা মানুষ গড়ার কারিগর বলে, আপনারা সেভ করে রাখুন ATM স্যার, এবং 01712 80 81 93, আমার বলছি 01712 80 81 93। সিফাত আপনি জানেন যে অনেকেই আমাকে ফোন করে সঙ্গে সঙ্গে হয়তো পায় না, কিন্তু আমার কলিগরা তাকে আবার হেল্প করেন, তবে যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন তাদের প্রত্যেকটা মেসেজের জবাব দেওয়া হয়, প্রত্যেকটা। আমি যখনই ফ্রি থাকি আমি আগে প্রথম চেষ্টা করি হচ্ছে হোয়াটসঅ্যাপের যত মেসেজ আছে এটাতে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আবার বলি 01712 80 81 93।
1: অনেক ধন্যবাদ স্যার। আমাদের কাছে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। আমাদের ইমরান হোসেন তিনি লিখেছিলেন যে স্যার আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেছি 2019 সালে, এখন একটি কোম্পানিতে সাইট ইঞ্জিনিয়ারের চাকরি করছি। ইংলিশে খুবই খারাপ আমি এবং আমার স্বপ্ন ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে ব্যাচেলর করা, এখন আমার আসলে করণীয় কি?
2: আসলে ওর জন্য শুভকামনা, যেহেতু তুমি ডিপ্লোমা পড়েছো এবং তুমি এখন কাজ করছো কোথাও একটা পার্ট টাইম বা ফুল টাইম কাজ করছো সাইট ইঞ্জিনিয়ার হিসেবে, যেখানেই করো না কেন, দেখো তুমি ডিপ্লোমা করেছো, মনে রাখবে শুধু ডিপ্লোমা দিয়ে তুমি বড় হতে পারবে না, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ার হতে হবে। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু ফুল ইঞ্জিনিয়ার বলা হয় না, ইঞ্জিনিয়ার মানে বিএসসি। অর্থাৎ তুমি যখন ডিপ্লোমা বলছো তখন তোমাকে ওখানে লেখা থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, হ্যাঁ ওখানে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার লেখা থাকে না, অর্থাৎ ইঞ্জিনিয়ার মানে বিএসসি। সুতরাং তোমাকে বিএসসি করতেই হবে, না হলে তুমি কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারছো না। আর ইঞ্জিনিয়ার না হওয়া পর্যন্ত, আমি নিজে একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আমি নিজেও আসলে সিএসসিতে পড়াশোনা করেছি ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে, তো আমি বলবো যে যারা বিএসসি করেনি তাদের জন্য এখন অনেক সুযোগ আছে। এখন আপনি বলতে পারেন কোথায় করবে, আপনি যারা ডিপ্লোমাদের জন্য কিন্তু বাংলাদেশে একটা মাত্র প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ডুয়েট গাজীপুরে, এছাড়া কিন্তু আর নাই। সে কিন্তু বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে সে অ্যাপ্লাই করতে পারবে না, সে ঢাকা ভার্সিটি বা অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারছে না, তাহলে তার কি আছে? তাদের জন্য বলবো যে কোনোভাবেই তার জীবনটা নষ্ট করার অধিকার তারও নাই। তোমার জীবন শুধু তোমার না, তোমার সাথে অ্যাসোসিয়েটেড আছে কিন্তু তোমার পরিবার, তোমার সাথে কানেক্টেড আছে অনেকগুলো মানুষ, তাদের জীবনও তোমার সাথে জড়িত। সুতরাং তোমার উচিত হচ্ছে, অনেকে তথ্য তো জানে না, আপনি অবাক হয়ে যাবেন এখন তুরস্কে টার্কিতে ডিপ্লোমা হোল্ডাররা এইচএসসি পাস আলিম পাস তারা যেতে পারছে, এমনকি 7 বছর এয়ার গ্যাপের পরে যেতে পারছে 7 বছর। আরো আপনি অবাক হবেন, পড়তে যাচ্ছে তারা সাথে সাথে 1 লক্ষ টাকা বেতনের চাকরি পাচ্ছে, পড়ার পাশাপাশি স্টাডির পাশাপাশি টার্কিতে 1 লক্ষ টাকা বেতন হালাল ভাবে। আমি যেন বলে কষ্ট করে, খুব বেশি টাকা লাগে না, অল্প খরচে যেতে পারে। আপনি অবাক হয়ে যাবেন, এই দেশে খুব কম মানুষে বিশ্বাস করে যে উন্নত একটা দেশে পড়তে যেয়ে তাদের 9 লাখের কম খরচে সে যেতে পারবে, এবং এটার মধ্যে সবকিছু, এটার মধ্যে সমস্ত খরচ 1 বছরের, এটা তো খুব কল্পনা করা যায়, এবং সাথে সাথে 1 লক্ষ টাকা বেতন পাবে মাসে, এটা তো কম কথা না। তা আমি যেন বলবো যে এইটা যদি কারোর না থাকে, এই এতটুকু অ্যামাউন্ট ধার করে হলেও যেতে পারবে। আমি তো একটা প্রতিষ্ঠান করেছি এটিএমস, যা সততার সাথে পরিচালিত, গত 22 বছর আমার ক্যারিয়ার, 22 থেকে 23 বছর, এবছর 23 বছর হবে ইনশাল্লাহ। তো এই 23 বছরে তো কখনো কাউকে মিথ্যে স্বপ্ন দেখেনি। আমি তো বলেছি যে এখানে যদি কেউ এটিএমস এসে যদি কেউ কয়েক বস্তা টাকা রাখে কেউ ধরবে না ছুবে না ইনশাল্লাহ, তা আমাকে বলেন যে এটা তো কম কথা না। তা আমি যেন বলবো যে এইটা যদি কারোর না থাকে, এই এতটুকু অ্যামাউন্ট ধার করে হলেও যেতে। আমি তো একটা প্রতিষ্ঠান করেছি এটিএমস, যা সততার সাথে পরিচালিত, গত 22 বছর আমার ক্যারিয়ার, 22 থেকে 23 বছর, এবছর 23 বছর হবে ইনশাল্লাহ। তো এই 23 বছরে তো কখনো কাউকে মিথ্যে স্বপ্ন দেখেনি। আমি তো বলেছি যে এখানে যদি কেউ এটিএমস এসে যদি কেউ কয়েক বস্তা টাকা রাখে কেউ ধরবে না ছুবে না ইনশাল্লাহ, তা আমাকে বলেন যে স্যার এখানে দুর্নীতি পড়েন আমাদের এই সমাজ।

হবে, সেই সঙ্গে সে ইনকাম করতে পারবে এবং সে একটা উন্নত একটা ভবিষ্যৎ দেখবে। আপনি দেখেন ইউরোপের অনেকগুলো দেশ আছে, যেমন ডেনমার্ক আছে, ভিসা প্রায় শতভাগ, প্রায় শতভাগ, হ্যাঁ ভিসা হচ্ছে। আপনি আরো অবাক হবেন, ইউরোপের সাইপ্রাসে এখন 15 বছর গ্যাপের পরে ভিসা হচ্ছে, অর্থাৎ এইচএসসি পাস করেছে মনে করেন 15 বছর আগে, মাদ্রাসা থেকে আলিম পাস করেছে বা ডিপ্লোমা পাস করেছে 15 বছর আগে, 16 বছর আগে, তাদের ভিসা দিচ্ছে। আপনি আরো অবাক হবেন, মাত্র আইএলটিএস 5.5 এর ভিসা হচ্ছে, এই তথ্যটা জানে না। অথচ আমি যে প্রতিষ্ঠান করলাম এটিএমস, যেখানে আপনি জানেন যে পৃথিবীর সর্বোচ্চ স্কোর 9, সেই 9টা পেয়েছে আমার এখান থেকে। পৃথিবীতে খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে 9 পেয়েছে, সেই 9 পাওয়া প্রতিষ্ঠান এটিএমস আলহামদুলিল্লাহ, এখান থেকে দেখেন এখানে 9 পেয়েছে। আপনি দেখেন অনেক আছে যেগুলো আমি দেখাচ্ছি আপনাকে, কিছু দেখেন খুব সাধারণ ছেলে, দেখেছে 7.5, খুবই সাধারণ ছেলে, ইন্টারমিডিয়েট পাস, দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে জাস্ট এখানে আসার পর কত স্কোর আসছে, দেখেন 6.5, একেবারে গ্রামের ছেলে। আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন মনে হয় 7, ইন্টারমিডিয়েট পাস, জাস্ট এসএসসি পাস, কতগুলো দেখবেন এত, মানে কত স্কোর পেয়েছে দেখেন 7.5। এরকম অনেক আছে যেগুলা যারা জাস্ট এসএসসি পাস করেছে 7, মানে এখানে আপনি দেখেন 8 আছে, আমি দেখাচ্ছি বেশ কিছু 8 আছে, 8.5 আছে যারা ইন্টারমিডিয়েট পরে পেয়েছে, হ্যাঁ আমি 7.5 অনেক আছে, আমি দেখানোর চেষ্টা করছি 8, যারা 8 পেলো কিভাবে, 8 পেয়েছে, 9 পেয়েছে, দেখেন ও এখন কানাডায় আছে, আমাদের এখান থেকে আইএলটিএস করেছে, 8 পেয়েছে সাইদ, এবং সে এখন আমাদের এখান থেকে প্রতিষ্ঠান থেকে এটিএমস থেকে ভিসা প্রসেসের মাধ্যমে সে চলে গেছে হচ্ছে কানাডাতে, সেখানে তার জীবন করছে এবং আশা করি কিছুদিনের মধ্যে পিআর পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি বলেছিলাম যে নরসিংদীর রায়পুরার চরের একটা মেয়ে, সে 6.56 পেয়ে, ওনলি 6 পেয়ে তখন কানাডায় চলে গেল এটিএমস এর মাধ্যমে আলহামদুলিল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ 8.5, সো দেখালাম 9, 8.5, 8, এখানে অনেক আছে, এরকম অনেক স্কোর এখানে আছে, আমি এতগুলো দেখাতে শুধু স্কোর, এগুলো সবই স্কোর এক বান্ডিল, তো কেন তার 5.5 হবে না, যদি শুধু এটিএম সে কোর্স করে একবার সে পাবেই ইনশাল্লাহ, কারণ যদি একবার না হয় দ্বিতীয়বার সম্পূর্ণ কোর্স ফ্রি। কোন কোন এটিএম সে করেছে, সে একবার করেছে, সে এখানে মক টেস্ট দিয়েছে, তারপর সে ব্রিটিশ কাউন্সিলে যেয়ে পরীক্ষা দিল, যেহেতু আমরা ব্রিটিশ কাউন্সিলের রেজিস্ট্রেশন পার্টনার, এখান থেকেই ব্যবস্থা করা হয়, তারপরে পরীক্ষা দিয়ে মনে করে সে 6 পেল না, 5.5 পেয়েছে, মনে হচ্ছে তার 6 দরকার ছিল, ডেনমার্কের জন্য 6 দরকার। তাহলে বললাম ঠিক আছে তুমি আরেকবার করো সম্পূর্ণ ফ্রি, তো দ্বিতীয়বার হলে তৃতীয়বার করো, আমি তো 10 বার সুযোগ দিচ্ছি, তুমি কেন আগাচ্ছ না, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, যারা দূরের থেকে আসছে রংপুর দিনাজপুর সিলেট বা ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকে আসছে, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, অনেকে বিভিন্ন দূরের থেকে আসে, তো বলে স্যার আমি তো অনলাইনে করতে পছন্দ করি না, আমি একটু অফলাইনে করতে চাই, সরাসরি করতে চাই দূরের থেকে, অনলাইনে করা যাচ্ছে, কেউ কেউ মনে করে স্বাচ্ছন্দ্য ফিল করে না, আমি আপনি আছি তাও তো অনলাইনে আছি, তাই না, আমরা যে কথা বলছি তা তো অনলাইনে কথা বলছি, আমাকে যে দেখছেন আপনারা আমাকে শুনছেন এ তো অনলাইনে শুনছেন। আচ্ছা তারপরে তাদের জন্য কি করেছি, এখানে 3 দলের সুষম খাবার ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, একদম মেন রোডে থাকার ব্যবস্থা করেছি, হ্যাঁ জাস্ট এটিএমস যেখানে তার কাছে পাশেই রাখা, তো এইটার ব্যবস্থা করেছি। তারপরে কি করছে, এখান থেকে তাদের স্কোর না হওয়া পর্যন্ত যতক্ষণ না হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ কত কতবার কোর্স করছো তা দরকার নাই, তুমি দুর্বল আছো তোমার জন্য সুযোগ আছে, তারপরে তাকে আইএলটিএস করানো হচ্ছে, তারপরে তার স্কোর অনুসারে সে হতে পারে আমেরিকা, হতে পারে কানাডা, হতে পারে ডেনমার্ক, হতে পারে ইউরোপের বিভিন্ন দেশ, এরকম এভাবে তাদের করা হচ্ছে। আমি একটা নাম্বার দিচ্ছি, এই মুহূর্তে যারা পরীক্ষা দিয়েছে এইচএসসি আলিম এবং ডিপ্লোমা, আপনাকে একটু বলে রাখি ফর ইয়ার ভেরি কাইন্ড ইনফরমেশন, সবার জন্য বলবো, পৃথিবীতে যত দেশ স্টুডেন্ট ভিসার সুযোগ দেয় তার মধ্যে সবচেয়ে বেশি সুযোগ দেয়, মোর দ্যান 80% বলবো, শুধুমাত্র এইচএসসি এর পরে, ইন্টার এর পরে বা আলিমের পরে, সবচেয়ে বেশি মোর দ্যান 80% সুযোগ হচ্ছে ইন্টার এর পরে। আমরা অনেকে অনার্স এর পরে যাওয়ার চেষ্টা, হ্যাঁ অনার্স এর পরে ভিসা হয়, বা সবচেয়ে বেশি ভিসা হয় মোর দ্যান 80% সেটা হচ্ছে ইন্টার এর পরে। এই মুহূর্তে যারা মানে পরীক্ষা দিয়েছে তাদেরকে বলবো তোমরা এখন চলে আসো, কিছু নাই একবার দেখা করো, বাবাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো, কাউকে নিয়ে আসো না, চাচাকে নিয়ে আসো, কাউকে নিয়ে আসো, কেউ নাই, তুমি একা আসো, তারপরও জেনে যাও, বুঝে যাও তোমার কতগুলো সুযোগ আছে, তোমার জীবন শুধু তোমার একার না, তোমার সাথে কানেক্ট।

0: আছে, তোমার পরিবারের অনেক মানুষ, এই দায়িত্ব এখন তোমার। তুমি এখন ছোট নাই, তুমি 18+ তোমার বয়স, তোমাকে এখন বুঝতে হবে তোমার জীবন তোমার শুধু একার না, তোমার সাথে অনেকগুলো মানুষ জড়িত। আমি তোমাকে এই জন্য বলবো আসতে, কষ্ট করে হলেও আসতে বলবো। যাদের টাকা নাই তাদেরকে বলি যে একবার আসতে, বলি এমনকি আমি বলি গার্ডিয়ানদের কেন বলি যে কষ্ট করে হলে আসেন। স্যার আসতে তো কিছু টাকা লাগে, সে টাকা কোথায় পাবো? আর না থাকলে আপনি ধার করেন, না থাকলে দুটো হাঁস বিক্রি করেন, দুটো মুরগি বিক্রি করেন, দুটো কবুতর বিক্রি করেন, আসেন হামাগুড়িতে হলেও আসেন, এক সঠিক তথ্যটা জেনে যান, জেনে যান বুঝে যান, একবার আসেন। সেটা যেন কালকে কালকে হয়, পরশু যেন না হয়, যেন আজকে আপনি শুনছেন, অ্যাপয়েন্টমেন্ট নেন, কালকে চলে আসুন, পরশু করলে আর দেখা হয় না। আমি এরকম অনেকে দেখেছি, 5 বছর 7 বছর আগে আমাকে শুনেছেন, তখন মনে করেছে যাবে, আজকেও আসা হয়নি। আমার কাছে কয়েকদিন আগে ভদ্র মহিলা আসলেন, 16 বছর আগে দেখা করতে, 16 বছর আগে দেখা করতে চেয়েছেন, 16 বছর পরে আজকে আসলেন, সপ্তাহখানিক আগে। উনি ওনার সন্তানকে নিয়ে আসছে, তখন সন্তান উপযোগী ছিল না, এই জন্য উনি আসতে দেরি হয়েছে তার। আমি এই জন্য আসার জন্য একটা নাম্বার দিচ্ছি, যারা আমার সঙ্গে দেখা করতে চান, জীবন করতে চান, বিদেশে যেতে চান এবং সঠিক তথ্য চান এবং হালাল পন্থা ইনকাম করতে চান দেশে বা দেশের বাইরে, লেখাপড়া জানলেও সুযোগ আছে, না জানলেও সুযোগ আছে। এর সাথে সাথে বলে রাখি, স্টুডেন্ট ভিসার পাশাপাশি এটিএমসি এখন কিছু ওয়ার্ক ভিসার কাজ হচ্ছে, এছাড়া কিছু কিছু কাজ হচ্ছে যেখানে IELTS ছাড়া যাওয়া যাচ্ছে, যেমন তুরস্কেতে যাওয়া যাচ্ছে, চায়নাতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই সুযোগগুলো এখন কিন্তু IELTS ছাড়াও আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে কালকে চলে আসুন, বলবেন যে এটিএম স্যারের সাথে দেখা করবো ঢাকার মালিবাগ মৌচাকে এসে, কিভাবে দেখা করব, একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই নাম্বারে, যোগাযোগ করুন এখনই 01318-222-647, আমি বলছি 01318-222-647। তিনি আমার একজন সহকর্মী, আরো একজন সহকর্মীর নাম দিচ্ছি যাকে আপনি পাবেন ইনশাল্লাহ, 01321-18-11-27।
1: ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে আরো বন্ধুরা আছেন, প্রশ্ন করেছেন, যেমন হচ্ছে রিফাত আসাদ, তিনি লিখেছেন হচ্ছে আমার HSC রেজাল্ট 4.25 2023, ATM-এ IELTS করছি, টার্গেট হচ্ছে 8, এখন অস্ট্রেলিয়ার স্কলারশিপ পাওয়ার কি কোনো চান্স আছে?
0: HSC রেজাল্ট দিস 4.25, সেটা ঠিক আছে, প্রশ্ন হচ্ছে কত সালে পাস করেছে?
1: 2023-এ।
0: এই যে বললাম যে ইয়ার গ্যাপ যেন না করে, 23 সালে তুমি পাস করেছো, এখন তো 25 সাল, এটা খুব কঠিন হয়ে যায়। আমি সবসময় বলি অস্ট্রেলিয়া এবং কানাডা তারা কিন্তু ইয়ার গ্যাপ নেয় না, আমি তো বারবার বলি যে আমি কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না। তুমি যেতে চাচ্ছ অস্ট্রেলিয়া, তুমি কেন দেরি করেছো? 8 পে তোমার লাভ কি, 9 পে লাভ কি, তুমি যদি অ্যাপ্লাই করতে না পারো? অথচ 6.5-এ 99% সুযোগ আছে, মানে অস্ট্রেলিয়া ভিসা সাথে রিফিউজ হয় না, বাট ইয়ার গ্যাপ হলে তো পাবেই না, সম্ভবই না। যে কাজটা তুমি করছো সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এখন 8 পে তোমার লাভটা কি হবে? তো যেতে তো পারছো না, সুযোগ তো নাই। এরপরেও যারা বলবে তোর সুযোগ আছে, হতে পারে মিথ্যা প্রতারণা, কারণ সুযোগ তো নাই, তাহলে তুমি কি করতে পারো? হ্যাঁ, তোমার অস্ট্রেলিয়ার সুযোগটা নাই, এমনকি ক্যানাডার সুযোগটা তোমার চলে গেল, তবে তোমার এখন একটা সুযোগ আছে, সেটা হলো এখন ডেনমার্কের সুযোগ আছে, এখনো তোমার আগামী 4 মাসের মধ্যে IELTS করতে পারো, ইনশাল্লাহ তোমার ডেনমার্ক হবে। ডেনমার্কের ভিসার সম্ভাবনা প্রায় 99%, কারণ রিফিউজ হয় না সাধারণত। আমাদের গত 3 বছরে ATMs থেকে যত জন অ্যাপ্লাই করেছে, গত 3 বছরে ডেনমার্ক থেকে মানে রিফিউজ হয়নি। যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা হচ্ছে গত কালকের একটা ভিসা দেখাই, গত না, এটা 3-4 দিন আগের একটা ভিসা দেখাই, দেখতে পাচ্ছেন মনে হয়, এটা ডেনমার্ক, এটা কাছে দিলে দেখতে পাবো ডেনমার্ক, এটা দেখেন এই মেয়েটা, তার নামটা একটু পড়ে শুনেন, রাবিয়া সরকার মিম, তার যোগ্যতায় তিনি অনার্স করেছেন এবং IELTS একটা স্কোর পেয়েছেন 6.5 প্রথমবার উনি দিয়ে যখন পেয়েছেন, পরে যখন পরীক্ষা দিয়েছেন সেটা তো আরো হয়তো ভালো হয়েছে, কিন্তু প্রথমবারে যেটা হয়েছে সেটাতে আমরা অ্যাপ্লাই করেছি, সেটাতে 6.5 পেয়েছিলেন, এটা দিয়ে আমি অ্যাপ্লাই করলাম। কিন্তু উনি বললেন যে আমি স্যার আমি একা যাবো না, মানে স্যার আমি যেখানেই যাব আমার হাজবেন্ড 2টো বাচ্চা সহ যাব। তারপরে অনেকেই জানেন না হয়তো, এই একজনের যোগ্যতাতে 4টা ভিসা পেয়েছে, ওনারটাতে 4 জনের ভিসা হয়েছে, ওনার দুটা বাচ্চা, ওনার হাজবেন্ড, বাট যোগ্যতা লাগছে শুধু ওনার একার, উনি অনার্স পাস, ওনার ইয়ে আছে, আরজি 6.5 ছিল, পরে পরীক্ষা দিয়ে হয়তো আরো ভালো হয়েছে, কিন্তু এটিএমস থেকে যখন উনি পরীক্ষা দিয়ে 6.5 করেন তখন আমি বললাম ঠিক আছে এখন আমরা অ্যাপ্লাই করব। তার একই জায়গা থেকে উনি করলেন এবং তার স্বপ্ন পূরণ হলো। আপনারা অনেকেই জানেন না হয়তো, একজনের যোগ্যতা দিয়ে যাওয়া যাচ্ছে এই যে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সবাই একসাথে, এবং আরো অবাক হবেন যে সেখানে কাজ করার সুযোগ আছে এবং সবাই কাজ করতে পারবে। এই যে সুযোগটা, হ্যাঁ বাচ্চারা তো আলাদা কথা, হাজবেন্ড ওয়াইফ যে কাজ করার সুযোগ আছে এটা অনেকেই জানে না। আপনি জানেন, এটাতে ডেনমার্কের কথা বললাম, ফিনল্যান্ডে ইন্টারমিডিয়েট মানে HSC পাশ করেছে বা RM পাশ করেছে বা ডিপ্লোমা পাস করেছে, তারপরেও হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সহ যেতে পারে। অর্থাৎ ইউরোপের বেশ কিছু দেশে এরকম সুযোগ আছে। আপনি আরেকটা দেশের কথা জানেন, অস্ট্রিয়া, যার রাজধানী ভিয়েনা, ইউরোপে, কিন্তু অস্ট্রেলিয়া না, অস্ট্রিয়া। অস্ট্রিয়াতে কোনো টিউশন ফি নাই, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি নাই, ফ্রি, শুধু লাগবে যোগ্যতা, IELTS একটা ভালো স্কোর এবং সেই সঙ্গে ইন্টারমিডিয়েট ভালো স্কোর অথবা অনার্সে ভালো স্কোর। একেবারে টিউশন ফি ছাড়া যাওয়া যাচ্ছে ইউরোপের একটা দেশে এবং অল্প খরচে, যার বিমান ভাড়া আর কিছু প্রসেসিং খরচ, টিউশন ফি তো নাই। এই তথ্য আর কি জানো, শুধু কান্নাকাটি করে, স্যার আমার তো টাকা পয়সা নাই, আর যোগ্যতা অর্জন করো, এর জন্য ধার করো, না রিক্সা চালো 2 মাসের জন্য, তুমি তোমার স্বপ্ন পূরণ করো, এটা তো করো, আর কতকাল করবে, আর কতকাল ওয়েট করবে। একটা গান ছিল আমার মনে পড়ে গেল, জন্ম থেকে জ্বলছি বাগো, হ্যাঁ এই গানটা আমার কাছে মনে পড়বে এখন, আর কতদিন বলো সইব। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই জন্ম থেকে জ্বলছে, এর পরেও তার এই সইছে, তা সইছে, একটাবার বলবে তো আমি, হে আল্লাহ আমাকে তুমি সেই শক্তি দাও, আমি আজ থেকে শুরু করলাম জীবনের নতুন যাত্রা, কতদিন বলো সইব। আমি তো বলি যে আমি অনেককে দেখেছি, আমার ছোটবেলায় আমি নিজেই বলি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি দেখেছি যে আমাদের মধ্যবিত্ত পরিবার কেমন হয়। আমার বাবা কিন্তু প্রথম শ্রেণী কর্মকর্তা ছিল সরকারের, অথচ সরকারি একজন প্রথম শ্রেণী কর্মকর্তা তার পরিবারে কেমন ছিল, 15 তারিখের পরে টাকা পয়সা থাকতো না, বাবা যা বেতন পেতেন, সৎ মানুষ ছিলেন, যার কারণে 15 তারিখের পরে আমাদের মনে আছে অনেক ওই বাকি 15 দিন আমাদের নিরামিষের উপরে চলতে হয়েছে, বেশি আত্মীয় স্বজন ছাড়া বাকি সব সময় আমাদের নিরামিষের উপরে চলতে হয়েছে। এই যে একটা না, কি করবেন, কতটুকু ইনকাম ছিল, তার মধ্যবিত্ত পরিবার আমি জানি তো কি। তারপরেও আমি পড়েছি, আমি দেশের বাইরে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, সে সুযোগ করে হয়েছে। বাবা বলেছেন যে আমার যা কিছু আছে, আমার তো অর্থ সম্পদ রেখে যেতে পারবো না, বাট সন্তানদেরকে মানুষ করে যেতে চাই। আমি তো বলবো যে যার জীবনে কিছু নাই, সন্তান আছে একটা, সেই ধনী, যার দুটা সন্তান আছে সে আরো ধনী, যার তিনটা সন্তান সে আরো ধনী, শুধু এদেরকে মানুষ করেন। আমি যখন দেশের বাইরে যাই, তো একবার সিঙ্গাপুরে গেলাম, তোদের ওখানে তো জানেন যে হাতে গোনা যায় কতগুলো লোক আছে, তো সিঙ্গাপুরে আমাকে বলছে যে তোমাদের দেশে তো লোকেই ভরা, এত লোক, হ্যাঁ such a large population in a small country, তো ব্যাপারটা হচ্ছে যে বললাম লার্জ পপুলেশন তোমরা কেন বলো, তোমরা কেন বলছো না যে বিগ একটা ম্যান পাওয়ার আছে, আমাদের বিগ ম্যান পাওয়ার আছে পৃথিবীতে, তো আমাদের শক্তি এটা, কিন্তু আমরা তো কাজে লাগাতে পারছি না। আপনি জানেন আমার তো মাঝে মাঝে মনে হয় যদি এখান থেকে জাস্ট 2 কোটি লোককে, এখান থেকে জাস্ট 2 কোটি মানুষকে যদি আমরা উন্নত দেশে প্লেস করতে পারি, এই দেশের কখনো কারোর কাছে হাত পাততে হবে না। ওই 2 কোটি মানুষ যদি আমাদের উন্নত দেশের কথা বলছি, ইউরোপ, আমেরিকা, কানাডার কথা বলছি, অস্ট্রেলিয়ার কথা বলছি, ওরা যদি তখন এখানে রেমিটেন্স পাঠায়, আপনি বলেন বাংলাদেশের কোন সরকার আর কোন টাকা লাগবে, বাংলাদেশ ব্যাংকে টাকা রাখার জায়গা হবে, কোন পরিবার অসুস্থ থাকবে, 2 কোটি ব্যক্তি মানে কিন্তু 2 কোটি মানুষ না, 2 কোটি ব্যক্তি মানে কি, 2 কোটি মানুষ পাঠানো মানে কি, তার সাথে এক একটা ব্যক্তির সাথে কতজন থাকে, 5-6 জন থাকে, তাই তো 7-8 জন থাকে, তার মানে কি 2 কোটি যদি পাঠানো যায়, এই পরিবার যদি আপনি ধরেন তাতে বাংলাদেশের প্রায় 10 কোটি থেকে 15 কোটি মানুষের একটা স্বচ্ছলতা চলে আসবে, অর্থাৎ ওই 2 কোটি দিয়ে প্রায় 15 কোটি মানুষের স্বচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। আপনি দেখেন কিছু না, আপনি লেখাপড়া করেননি, ওখান থেকে আপনি 0 করেন, তারপরে 1 করেন, লেভেল 1 করেন, ইংলিশের একটু করেন, আমরা এখানে করাচ্ছি, একবার না 2 বার করাচ্ছি ফ্রি, অন্যদিন টাইম পাচ্ছেন শুধু শুক্রবারে করেন, না পারছেন আপনি অনলাইনে করেন, এসে করার জন্য হোস্টেল রাখছি সেটা করেন, তারপর আপনি করেন, তারপরে আপনি ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং করেন, দেখেন তো একটা ছেলে বেকার থাকে কিনা, একটা মেয়ে বেকার থাকে কিনা। একসাথে এক বাবা এসে কান্নাকাটি করছে যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, মানে তার ছোট দুটা মেয়ের বিয়ে হয়েছে, বড়টার বিয়ে হচ্ছে না। আপনি বলছেন গ্রামে এটা কিন্তু খুব কঠিন অবস্থা দেখা, এটা কিন্তু সাধারণ অবস্থা না। তার ছোট দুটো মেয়ের বিয়ে হয়েছে, তাদের গায়ের রং ফর্সা, বড় মেয়েটার গায়ের রং ভালো না, একটু কালো, এই জন্য তার বিয়ে হয় না। তা আমি বললাম যে আপনি, উনি আমার বললেন যে তার জন্য হাটে যে ক্রিম নিয়ে আসেন, রং ফর্সা করার ক্রিম। আমরা যে দেখেন, বলছে অনেক খরচ করেছি, কিছু কিছু হয় না, বিয়ে হচ্ছে না। আমরা তার যোগ্যতার রংটা পরিষ্কার করেন, গড়ে তোলেন, যোগ্যতার রং বাড়াই দেন। ওনাকে বলার পরে উনি বলছে স্যার কিভাবে, আমি বললাম এটা করেন, বিদেশ যাওয়ার দরকার, যদি টাকা না থাকে আপনি এটা করান, শুধু ইংলিশের লেভেল 1-2 করেন, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করেন। আজকে তো সে মেয়েটা সবল স্বাবলম্বী। আজকে একজন যখন বললেন যে স্যার এক সময় বছরে একটা প্রস্তাব আসতো না, এখন প্রতিদিন প্রস্তাব আসে মেয়ের, আমি কোনটা নিব সেটা ভাবছি। মানে এই যে কেন মেয়ে ঘরে বসে ইনকাম করছে 20-30 হাজার, 40 হাজার, 50 হাজার, আপনি বুঝেন গ্রামে 40 হাজার টাকা অনেক টাকা,
1: অনেক
0: শহরেই তো অনেক টাকা। আমি আশা করি আজকে যারা এই প্রোগ্রামটা শুনছেন তারা শেয়ার করে দিবেন ঢাকা এফএম এর প্রোগ্রামটা, আর যারা অন্যান্য ধর্মের আছেন তারা মনে রাখবেন যে ধর্মেরই হন না কেন, দিন যেন তোমার আগে উঠতে না পারে, দিন শুরু হওয়ার আগে দিন শুরু করতে হবে। মুসলিমদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চান না হয়। আল্লাহ যদি না চান, পৃথিবীর কেউ কোনো কারো শক্তি নাই, তার রিজিক বৃদ্ধি করে। আমি একটা কোরআনের আয়াত আপনাদের পড়ে শোনাই, আমি তর্জমা করে শোনাচ্ছি, আমি বেশি সময় নিব না। সূরা আনকাবুত 62 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার জন্য ইচ্ছা করেন তার রিজিক বৃদ্ধি করে দেন, অর্থাৎ প্রশস্ত করে দেন। এখানে বলছেন আল্লাহ, আবার পড়ে শোনাচ্ছি, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা করেন রিজিক প্রশস্ত করে দেন, এবং যার জন্য ইচ্ছা করেন সীমিত করে দেন, অর্থাৎ যার জন্য ইচ্ছা করেন টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করে দেন। আল্লাহ যার জন্য ইচ্ছা করেন এবং যার জন্য ইচ্ছা করেন সীমিত করে দেন, তার মানে যা ছিল তার থেকে কমায় দেন, একজনের টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করে দিলেন, বিদেশ যাওয়া বৃদ্ধি করে দিলেন, জ্ঞান গরিমা বৃদ্ধি করে দিলেন, আবার যার জন্য ইচ্ছা করছেন কমিয়ে দিচ্ছেন। এরপরে নিশ্চয়ই তারপরে অংশটা হচ্ছে, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সম্যক অবগত, অর্থাৎ আল্লাহ ভালো জানেন কারটা বাড়াতে হবে কারটা কমাতে হবে। এই জন্য আমি বলবো মুসলিম যদি হয়ে থাকেন ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন কোনোভাবে চার না হয়। সফলতার প্রথম ধাপ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, এবং তারপরে ইংলিশে লেভেল 1-2, আইএলটিএস, ফ্রিল্যান্সিং। কারণ আল্লাহ সেই জাতির উন্নয়ন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরা তাদের ভাগ্য সচেষ্ট না হয়। আই হোপ দ্যাট ওয়াজ মাই পয়েন্ট।
1: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আরো যারা আছেন, মেহেককে দেখতে পাচ্ছি, তিনি লিখেছেন, স্যার আমি আমার শিক্ষাগত যোগ্যতা খুব কম, আমি একটু পারিবারিক ভাবে সমস্যায় আছি, ইংরেজিতে দুর্বল, কিভাবে কি করব, আমি বাহিরে যেতে চাচ্ছি, আমি 9 পর্যন্ত পড়েছি, মানে ক্লাস 9 পর্যন্ত তিনি পড়েছেন।
0: ও নামটা ভুলে গেলাম,
1: মেহেক।
0: মেহেক, তোমার তো বয়সটা লেখো নাই, বয়সটাকে লিখেছে?
1: জি না,
0: বয়সটা লেখে নাই, তবে তুমি 9 পর্যন্ত পড়েছো। একটা গুড নিউজ দিচ্ছি, যাদের বয়স 20-35 পর্যন্ত তাদের জন্য যেটা হয়, জাস্ট স্পোকেনটা শিখে এখানে, আর ইউরোপে একটা ওয়ার্ক পারমিটের সুযোগ আছে, এই সুযোগটা তোমার আছে। তো এটা সময় আছে, যদি তুমি ইন্টার পর্যন্ত পড়লে তাহলে তোমার জন্য সারা পৃথিবী তোমার জন্য উন্মুক্ত থাকত। HSC পাস করা, এইটুকু টেনে টুনে হলে পাস করা, পাস করার এই হলো। যেমন আপনি অবাক হবেন, HSC যদি কেউ 2 পায়, 2.5 পায়, 2 পেলেই যাওয়া যাচ্ছে চায়নাতে উন্নত জায়গায় পড়ার, 2.5 পেলে ইউরোপে যাওয়া যাচ্ছে, 2.5 পেলে অর্থাৎ GPA 2.5 পেয়েছে তাহলে ইউরোপে যাওয়া যাচ্ছে, IELTS এ মাত্র 5। আমি তো IELTS এর এখানে দায়িত্ব নিচ্ছি, অর্থাৎ IELTS এর দায়িত্ব ATMS এর, ভিসার দায়িত্ব ATMS এর, ইনশাল্লাহ। তো তুমি যেটা যেহেতু পড়াশোনা করতে পারো নি আর, তবে তুমি যেটা করো, জিরো দেখে দেখে যে অক্ষর ছিল তাহলে তুমি এখানে লেভেল 0 করতে পারবে, লেভেল 0 লেভেল 1 করো, স্পোকেন রাইটিং করো, এরপরে তুমি যাও হচ্ছে ওয়ার্ক নিয়ে যাওয়ার সুযোগ আছে, একটা ওয়ার্ক পারমিট ভিসা আছে ইউরোপে, যেহেতু এই সুযোগটা তো আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, আমার ব্যক্তিগত নাম্বার দিই, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করুন, সবসময় সঙ্গে সঙ্গে কল ধরতে পারি না, বাট মেসেজ করলে আমি ওটা সুযোগ হয় এবং প্রত্যেকটার আনসার দেওয়া হয়। আমি ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01712 80 81 93, এটাতে সরাসরি কলও করা যাবে। ব্যক্তিগত নম্বর বলছি, এটিএম সার্ভ বা মানুষ গড়ে কারিগর করে সেভ করে রাখুন 01712 80 81 93। তার আগে বলবো, তার সুযোগ হোক আর না হোক, ধরেন যে সুযোগ নাই, ধরলাম তার টাকা নাই, ধরলাম তার এমন কোনো ইয়ে নাই, আর্থিক সচ্ছলতা নাই, বা কেউ দিবেও না, তার লেখাপড়াও নাই, তার কিছুই নাই, তারপরে বলবো যে হামাগুড়ি দিয়ে হলেও যেন আমার সাথে একবার দেখা করে। আমি একটা খুব দামি একটা বই দিব, খুব গুরুত্বপূর্ণ একটা বই দিব, আর প্রত্যেককে আমি একটু আপ্যায়ন করি, চা আপ্যায়ন করি, চা দেয়া এইটুকু আমি করি, আর আমি কোনো ভিজিট নিই না। গত 23 বছরে কারো পরামর্শ দেওয়ার জন্য যে আমি সময় দিই প্রতিদিন 5-6 ঘন্টা, বিনিময়ে আমি কোনোদিন একটা টাকা নিই নাই, বাকি জীবন ইনশাল্লাহ নেব না, অর্থাৎ এটা আমি বিনা পয়সায় করি। একজন তার পরামর্শ জন চাচ্ছে, এটা অনেকে টাকা নেন, আমি তো দোষের কিছু মনে করি না, যারা নিচ্ছেন টাকা, যেমন কেউ 1,000 নিচ্ছেন, কেউ 500 নিচ্ছেন, কেউ 2,000 5,000 নিচ্ছেন। আমার জানা একজন আছেন ঢাকাতেই, উনি প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের জন্য নেন হচ্ছে 2,000 করে নেন, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের সাথে উনি কথা বলেন, সময় দেন, কিন্তু সেজন্য 2,000 টাকা দিতে হয়। এটা আমি খারাপ মনে করি না, তার এক্সপার্টিস আছে, উনি নিতেই পারেন, ডাক্তার যেমন নেন ভিজিট নেন, কিন্তু আমি তো নিই না, আমি তো এই যাবৎ কোনোদিন নিই নাই, ভবিষ্যতে কোনোদিন নিতে চাই না যতদিন বেঁচে আছি। কারণ এক জীবনে কি দরকার, আমার জীবনে ওই টাকাটা কি হবে, প্রতিদিন সর্বোচ্চ 75 জনের সুযোগ আছে দেখা করার, প্রতিদিন প্রতিদিন যদি আমি প্রত্যেকের কাছ থেকে 1,000 করে নিতাম তাহলে 75,000 টাকা হতো। যেদিন 5-4 জন দেখি সেদিন যদি 25 দিন 5-4 জনের কাছে 1,000 করে নিতাম 50,000 টাকা হতো, আর যদি 500 করে নিতাম তাহলে বুঝতে পারেন 25,000 টাকা হতো। তো যদি আমি 100 করে নিতাম তাতেও 5,000 টাকা হয়, আমি তো নিই নাই কখন, হ্যাঁ 1 টাকা হলেও তো 50 টাকা হতো, আমি তো নিই নাই কখন। তা আমি আশা করি যে যেখান থেকে শুনছেন দেখছেন, আমার এখানে যেহেতু বিনা পয়সায় দেখা করার সুযোগ আছে, এই টাকা করেন, ইনশাল্লাহ জীবন বদলে যাবে, দুঃখের দিন অবসান হবে ইনশাল্লাহ। ওই যে বললাম জন্ম থেকে জ্বলছে মাগো, আর কতদিন বলে শুইব, এটা যেন না হয়, সারা জীবন এই কষ্ট করতে হবে না।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আছেন আলামিন, তিনি লিখেছেন, স্যার আপনার ভিডিওগুলো আমি সব সময় দেখি, আপনার কথা শুনলে অনেকটা ভরসা পাই, কিন্তু অন্যান্য কোথাও ফোন দিতে ফোন দিলে বলে যে 40-50 লাখ ব্যাংক সলভেন্সি প্রয়োজন, তাছাড়া অন্যান্য খরচ তো আছেই। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাদের জন্য এটা খুবই হার্ড, তবু আপনার কথা শুনলে মনের ভেতর অনেকটা আশার প্রসার ঘটে, আবার ফাইন্যান্সিয়াল চিন্তা করলে হারিয়ে ফেলি, আমাদের জন্য কিছু একটা টিপস দেন।
0: টিপস লাগবে না, সঠিক তথ্যই দিয়ে দিচ্ছে। ইউরোপে ডেনমার্ক কিছুক্ষণ আগে বললাম, কোন ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, কোন ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ভিসা হওয়ার সম্ভাবনা 99.99% ইনশাআল্লাহ, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টই তো লাগবে না, সব জায়গায় তো লাগে না, অস্ট্রিয়াতে ব্যাংক স্টেটমেন্ট লাগছে না, চাইনাতে খুব সামান্য লাগছে, সাইপ্রাসের জন্য খুব সামান্য লাগছে, আর এগুলো তো লাগবেই না, যেমন ডেনমার্কে কিছুই লাগবে না, অস্ট্রিয়াতে কিছুই লাগবে না, একদম ফ্রি। আচ্ছা তাহলে এখন কি লাগবে, যোগ্যতা লাগবে, ওই যে বললাম IELTS শুরু করা, এখন টাকা না থাকলে ধার করে করতে বলি, না হলে কিছু বিক্রি করে করতে বলি। কিছুদিন আগে সরি একজন এসে বললেন যে তার বাড়িতে কিছুই আছে, তার মা কিছু ছাগল পোষেন, তো তার মাকে বলেছে, মা তুমি আমাকে একটা ছাগল দাও। মা বলছে কেন দেবো, আমি তো এগুলো করছি, আমি কুরবানি ঈদ এগুলো বিক্রি করবো। উনি যেটা করেন একটু বড় হলে সেগুলো কুরবানি ঈদ পর্যন্ত নিয়ে যান, তার বিক্রি করেন। উনি বলছে না না এতদিন দেরি করা যাবে না, কেন কি করবে তুই? তখন বললো যে আমি একটু এটিএম সার্ভিসের সাথে দেখা করবো, আমি কিছু কোর্স করবো, আগে নিজের পায়ে দাঁড়াতে চাই। বলছে যে এগুলো ঠিক না, এগুলো প্রতারণা, এটা ওটা ভিন্ন, মানে উনি বিশ্বাস করেন নাই। যাই হোক বলছে না না তুমি আগে শুনো, তুমি রেডিওতে শোনো অথবা তার ইউটিউব চ্যানেল দেখো, তুমি বুঝতে পারবে এটিএম স্যার কে। তো যাই হোক সে বলেছিল যে মা তো দিতে রাজি না, কেন উনি তো আসলে বাস্তব জীবনটা জানেন না, উনি তো তথ্যও জানেন না, গ্রামের মানুষ। তো উনি বললেন যে না আমি দিতে পারবো না। তখন তাকে বলছে কনভিন্স করার জন্য, মা তুমি আমাকে একটা ছাগল দাও, আমি তোমাকে একটা গরু দিব। বলছে কিভাবে? বলছে এই ছাগলটা আমাকে দাও, এটা বিক্রি করে আমি কোর্স করে শিখে নিই, ইংলিশ শিখবো, ফ্রিল্যান্সিং দিতে আমাকে শিখে, তোমাকে আমি একটা গরু উপহার দেবো ইনশাল্লাহ। হ্যাঁ এই কথা কেন বললাম, ওর মধ্যে একটা একটা আত্মবিশ্বাস। আসলে বাংলাদেশে জানেন আমাকে অনেকে বলে স্যার কত টাকা লাগবে, ওই যে বললো না মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি নিজে মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাকে অনেকে বলে স্যার আমার তো টাকা নাই, আমার তো আসলে এই এই সমস্যা, আমার পরিবারে অনেকগুলো প্রবলেম নিয়ে আমরা আছি। অনেকের এটা দিতে পারছেন, অনেকের কিস্তি চলে, আপনি গ্রামে জানেন কিস্তি চলে ঘরে ঘরে, কিস্তি মানে ওই সুদের ব্যবসা আর কি, বিভিন্ন রকমের। তো সেখান থেকে তারা লোন টোন নিয়েছিল, ঋণ নিয়েছিল, ক্ষুদ্র ঋণ টিন। কিন্তু তাদের যেটা হচ্ছে, ওই যে যখন লোনটা নেয়, যখন তার ঋণ নেয়, তখন তারা বুঝে উঠতে পারে না যে আসলে কিভাবে সুদ দেব, এটা তারা চিন্তা করে না। আগে তারা খরচ করে ফেলে, খরচ করার পরে যখন কিস্তিটা দিতে হয় প্রতি সপ্তাহে কোথাও, প্রতি 15 দিন পর পর কোথাও, প্রতি মাসে, তো এই যে দিতে হয় ওইটা একটা তাদের মধ্যে প্রেশার থাকে, বার্ডেন থাকে। তো অনেকের আবার কয়েকটা কিস্তি চলে, হ্যাঁ, তার মানে দেখা যাচ্ছে যে তার তো ইনকাম সোর্স নাই, কিন্তু টাকা চলে যাচ্ছে, সে তখন আরো ঋণে জর্জরিত হচ্ছে অনেকে, কারণ ইনকাম ফ্লো তার নাই। প্রথম কথা হচ্ছে ইনকাম ফ্লো দরকার, যেহেতু নাই, তখন ওই ও যে বললো যে আমি দিব। তা আমাদের দেশে যেটা হয়, আমরা অভিযোগ করে আমার কিছু নাই, কিন্তু আমি বলবো না, যার কিছুই নাই তার যদি একটা জিনিস থাকে তাহলে সে বড় হয়ে যাবে। আর সে কি জিনিসটা? আমাদের মানুষের সবচেয়ে বেশি অভাব খাদ্যের বলবো না, টাকা পয়সার বলবো না, সম্পদের বলবো না, সবচেয়ে বড় অভাব হচ্ছে আত্মবিশ্বাসের, সবচেয়ে বড় অভাব হচ্ছে তীব্র ইচ্ছার, সবচেয়ে বড় অভাব হচ্ছে তীব্র আকাঙ্ক্ষার। এই ইচ্ছা আকাঙ্ক্ষা, ইচ্ছা আকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস যদি থাকতো, এদেশে কেউ বেকার থাকতো না, এদেশে কেউ গরিব থাকতো না। তুমি গরিব হয়ে জন্মেছে বটে, গরিব হয়ে মৃত্যুবরণ করো না। হোপ ইউ গট মাই পয়েন্ট। আমি শুধুমাত্র এবার যারা পরীক্ষা দিয়েছে HSC আলিম, তাদের বাবা মার জন্য একটা নাম্বার দিচ্ছি, কারণ তাদেরই এখন সবচেয়ে বেশি যাওয়ার সুযোগ। এবং একটা সন্তান বিদেশে যদি থাকে, আমি বলি সবসময় আপনার পরিবারে একজনকে পাঠান ইউরোপে, একজন কোনো দেশ পাঠান, ওই পরিবারে অভাব কোনোদিন স্পর্শ করবে না ইনশাল্লাহ। যেহেতু এখান থেকে সবকিছু হচ্ছে ATMs, আমি নাম্বারটা দিচ্ছি, আমার ব্যক্তিগত নাম্বার 01712 80 81 93। ATMs বা মানুষগড়ের কারিগর বলেছে করে রাখুন 01712 80 81 93। ওই যে বললাম কিছুক্ষণ আগে যে কিছু কিছু দেশের খুব বড় ইয়ার পিসা হয়, তার মধ্যে কিছুক্ষণ আমি দেখালাম যে 3-4 দিন আগে যে বিচারটা হলো হচ্ছে এটা ডেনমার্কের, একসাথে 4 জনের বিচার হলো। আরেকটা দেখাই হলো এটা 2-3 দিন আগের একটা ভিসা, এটা দেখেন, এটা হলো ব্লু পেপার বলা হয়, এটা হলো, এটাই হলো অ্যাপ্রুভাল সাইপ্রাসের। এটা হলো কার্ড আসছে আমাদের ATMs, একজন স্টুডেন্ট যে 5.5 কম পেয়েছে, তখন তো আমরা আমাকে সাইপ্রাসে দিলাম, ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবে হায়াত খান, ভিসা সম্ভাবনা প্রায় 99%, 5 পেলেও ভিসা হচ্ছে, হ্যাঁ এতটুকু, জাস্ট কোর্স করে ভিসা হয়ে যাচ্ছে। অনেকগুলো ভিসা হলো, তার মধ্যে এটা হলো হচ্ছে হাঙ্গেরির ভিসা, এরকম হাঙ্গেরির ভিসা হলো এটা মাত্র কয়েকদিন আগে, এটা মনে হয় 4-5 দিন হবে। আপনি দেখেন কত গ্রাম থেকে আসছে, একেবারে অজ পাড়াগাই সেখান থেকে আসা ছেলে, সেখান থেকে এসে সে আইএলস করে 5.5 পেলে, তারপরে দিলাম। একটা ছেলে দেখাই, ওর অনেক গ্যাপ হয়ে গেছিল, আমার কাছে এসে বসলো কয়েকদিন আগের কথা। আরেকটা দেখলো একটা হাঙ্গেরির ভিসা হলো, এটা হাঙ্গেরির ভিসা, ইউরোপের হাঙ্গেরি। আমি এখানে কয়েকটা ভিসা দেখালাম, ডেনমার্ক, সাইপ্রাস, হাঙ্গেরি, হ্যাঁ এটা হলো চায়না, এটা হলো চায়না আসলো মনে হয় 1 দিন বা 2 দিন আগে, চায়নার ভিসা এটা, ফুল স্কলারশিপ সহ। হ্যাঁ এখানে আরো বেশ কিছু আছে, এটাও চায়নার, এটাও চায়নার, বেশ কিছু আছে। এটা হলো টার্কিতে, তুরস্কতে পড়তে যাচ্ছে, সাথে সাথে 1 লক্ষ টাকা বেতনের সুযোগ পাশাপাশি, 1 লক্ষ টাকা অর্থাৎ পাশাপাশি 1 লক্ষ টাকা বেতন পাবে ইনশাল্লাহ। আর ইউরোপে তো আপনি জানেন 1-2 লাখ টাকা বেতন পাওয়া যাচ্ছে পড়তে পড়তেই, পড়া যখন শেষ হয়ে যাচ্ছে, যখন সেটেল হচ্ছে, তখন ওরা 3-4 লাখ টাকা ইনকাম করে মাসে, 3-4 লাখ টাকা মাসে। আমি তো মাঝে মাঝে বলি এই দেশে কয় টাকা ইনকাম করবে তুমি, ভালো জব করলে কয় টাকা পাবে, তুমি কত পাবে, 20,000, 25,000, 30,000? তোমার এই বয়সে কেউ 50,000 টাকা দিবে না, তোমাকে দিবে না কেউ। অর্থাৎ তোমাকে 50,000 পেতে গেলেও তোমাকে একটা বয়স হওয়া লাগবে, 40+ হলে তোমাকে দেখা যাবে 50,000 পাচ্ছে। অথচ ওখানে তো যে বয়স, যার বয়স 18-19, সেই পাচ্ছে 1.5 লাখ টাকা, সেই পাচ্ছে 1 লাখ টাকা, সেই পাচ্ছে 2 লাখ টাকা। এবং যখন সে ফুল টাইম কাজ করছে সে 4-5 লাখ টাকা ইনকাম করছে। একটা মানুষকে দেওয়া দরকার, আর বাকি সবাই ফ্রিল্যান্সিং আর ডিজিটাল মার্কেটিং করে। প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ যেন ইনকাম সোর্সে থাকে, প্রত্যেকটা মানুষ যেন ইনকাম সোর্স হয়। হোপ ইউ গট মাই পয়েন্ট।
1: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আছেন আফসানা মিম, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি এসএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট দুইটা মিলে 6.75 পেয়েছি, আমি কি এখন অনার্সে ভর্তি হতে পারবো?
0: আফসানা মিম, তোমার জন্য শুভকামনা। প্রথম কথা হচ্ছে তুমি পেয়েছো কম, কিন্তু দুইটা মিলে বলেছো, তুমি বলেছো যে দুইটা মিলে 6.75 সামথিং। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো যে তুমি কিন্তু ইন্ডিভিজুয়াল বরণের কথা পেয়েছো। তো ইন্ডিভিজুয়ালি খুব গুরুত্বপূর্ণ যে এসএসসি তে কত পেয়েছো, এইচএসসি কত পেয়েছো, আর কমপক্ষে 2.5 পেলে, 2.5 পেলে আমার মনে হয় তুমি অনার্সের কথা বলছো, বিদেশের কথাই বলছো হয়তো। হ্যাঁ, তুমি বিদেশে যেয়ে পড়তে পারবে ইনশাল্লাহ, কারণ কম জিপিএ নিয়েই পড়া যায়। কম জিপিএ নিয়ে যেমন 2.5 পেলে ইউরোপের সাইপ্রাসে যাওয়া যায়, জাস্ট 2.5। আর যদি কেউ কোনো মতো পাশ করে, ধরেন আরো কম পেয়েছে, 2 এর নিচেও পেয়েছে, তাকে আমরা চায়নাতে উন্নত জায়গায় পড়ার সুযোগ দিচ্ছি, উন্নত জায়গায়। সেখান থেকে পড়ার পরে সে কিন্তু আবার আমেরিকা, ইউরোপে যেতে পারছে, কানাডা যেতে পারছে, এই সুযোগটা আছে। অনেকে ভাবে কি আমার জীবন শেষ, না, তুমি কত খারাপ স্কোর করেছো, তুমি পাস করেছো, ঠিক আছে, পাস না করলেও তো অনেক কিছু সম্ভব, পাস না করে তো অনেক কিছু করছে। আমি তো অনেককে দেখিয়েছি, সবসময় বলি যে জীবনে শুধু লেখাপড়ার যে পাস ফেল এটি সবকিছু না, এর বাইরে অনেক কিছু আছে। আপনি আমাকে হবেন, অনেকে কোনো লেখাপড়াইতে তেমন করেনি, জাস্ট কোনো মতো হয়তো কেউ এসএসসি পাস করেছে, কেউ এসএসসি পাস করে, তারপরে তো সব সফল। আমি এই জন্য বলবো যে লেখাপড়া না করলে যে সব শেষ হয়ে গেল, আমি বলবো লেখাপড়া করলে ভালো হয়, কিন্তু না করলে তুমি শেষ না, তোমার জন্য কিছু আছে। লেখাপড়া করলে কি হয়, সহজ হয়ে যায়, লেখাপড়া করলে ইন্টারমিডিয়েট পাস করলে তাহলে ইউরোপে আমেরিকায় যাওয়া যাচ্ছে, কিন্তু যে করেনি সে কি করবে? আপনি দেখেন এসএসসি পাস করে আছে অনেকে বসে আছে, সে জানেই না এসএসসি পরে ম্যাট্রিকের পরে চায়নাতে ডিপ্লোমা করা যায় এবং এখন চায়নাতে ইনকাম করা যাচ্ছে।
1: যারা আসলে লেখাপড়া করেননি, মানে করার হয়তো বা সুযোগ হয়নি, সেই ক্ষেত্রে তো মনে হয় কোনো সুযোগ আপনার তরফ থেকে আসলে পাবেন তারা
0: অনেক, মানে যারা শুধু সুযোগ না অনেক সুযোগ। কয়েকদিন আগে এক মা আসছেন, ভদ্রমহিলা, উনি এসে বলছেন যে স্যার আমার বাচ্চা দুটো মানুষ করতে করতেই আমার আর লেখাপড়া করা হয়নি, বাট উনি ভালো ফ্যামিলির, বলছে যে ওনার ছেলে এখন বড় হয়ে বলছে যে মা তুমি যাও এটিএমসি যাও, তুমি জিরো থেকে শুরু করো, জিরো থেকে শুরু করো, তোমার জীবনে যে লেখাপড়া হয়নি এই দুঃখ যেন তোমার না থাকে। সবসময় বলো তোদের জন্য আমার লেখাপড়া হলো না, তোদের জন্য আমার কিছু হলো না, তোরা লেখাপড়া করলে আমি করতে পারলাম না, মানে আমার ছোটবেলায় বিয়ে হয়ে গেছে আর কি। তো হয় এরকম হয়, যেমন দেখেন ছেলেটা মাত্র ক্লাস 10-এ পড়ে, মাসিক আয় 5 লাখ টাকা, এদের এটিএমসি যতজন করেছে তার মধ্যে ছোট্ট, সবচেয়ে ছোট, দেখতে পাচ্ছেন মনে হয় আমার পাশে একজন ভদ্রলোক, মাঝখানে বাচ্চাটা।
1: জি,
0: তো এই ভদ্রলোক একদিন আসলেন, উনি বললেন স্যার আমার তো চাকরি চলে গেছে কি করবো, উনি ফ্রিল্যান্সিং করেন, তার আগে ইংলিশ শেখেন। আমি বলার পরে উনি বললেন যে স্যার এই 50 পার পেরোনো বয়সে কি করবো, আসলে সম্ভব কিনা, আমি স্টার্ট তো করেন, শুরু তো করেন, শুরু করতে তো আমরা দেরি করি, জাস্ট মাশাল্লাহ হয়ে গেল। উনি কিছুদিন পরে ওনার ছেলেকে নিয়ে আসছেন, আমি প্রথম ভাবিনি যে ছেলেটা পারবে, এই ছেলে আজকে দেখেন সফল ফ্রিল্যান্সার। এই বাচ্চাটা কত হবে বয়স, খুব বেশি হবে
1: না, অনেক ছোট লাগছে, অনেক ছোট আসলে,
0: আসলে ছোট, ও হয়তো 8-10 বা এরকম কিছু হবে বা 11 হবে। তো এই বয়সে দেখেন সে সফল ফ্রিল্যান্সার, ওর ছোট বোন, ওর ছোট বোনও কিন্তু ফ্রিল্যান্সার, ওর মাও ফ্রিল্যান্সার, একটা পরে সবাই পড়ে পড়েছে। আপনি দেখেন জনকে লেখাপড়া জানেন, আপনি বলেন যে লেখাপড়া না জানলে কি আছে, দেখেন ওনাকে দেখে কি খুব লেখাপড়া মনে হয় যে উনি খুব লেখাপড়া জানেন? উনি আসলে একজন রাজমিস্ত্রির জোগাল ছিলেন, রাজমিস্ত্রি, সেখান থেকে দেখেন আজকে সাদ্দাম হোসেন সফল ফ্রিল্যান্সার। তাও কোন টিভিতে সাক্ষাৎকার, আরটিভি, আরটিভিতে সাক্ষাৎকার, লেখাপড়া তেমন করেনি, একেবারেই করেনি বললে চলে, ওনার হয়নি লেখাপড়া, তা শেষ হয়ে যাবে না, যার হয়নি তাকেও তো করতে হবে। অর্থাৎ আমি বলি যার শুধু এইটুকু যোগ্যতা আছে, দেখে দেখে সে ইংলিশ অক্ষর বোঝে, তারা তাকে করাচ্ছি। আর একটা কথা বলে রাখি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যারা কওমিতে পড়ে আপনারা জানেন যে হাফেজ হয়, আলেম হয়, তারা ইয়ে পড়ে একদম শুরু থেকে শুরু করে আর কি, তো মিজান থেকে শুরু করে, আস্তে আস্তে কাফিয়া করে, তারপরে সরেবেকা, মিশকাত, জার্লাইন মিশকাত দাওরা করে, হায়াতুল উলিয়া পরীক্ষা দেয়, ইফতার করে, মুক্তি হয়। কিন্তু দেখবেন এটা কোনো ইচ্ছা, এটা কোনো টার্গেট হতে পারে? একজন আলেম হয়ে তার টার্গেট হচ্ছে যে আমি মসজিদে ইমামতি করব, ওখান থেকে বেতন নিব, আমি মাদ্রাসায় পড়াবো, সেখান থেকে ইনকাম করবো। আরে মসজিদের টাকা আসে কোথা থেকে? মসজিদের টাকা আসে কোথা থেকে? সবাই দান করে সেখান থেকে, সে দানের ভাগিদার তুমি কেন হবে? মাদ্রাসায় কোথা থেকে আসে? বেশিরভাগ দান থেকে আসে, জাকাত থেকে আসে, বিভিন্ন ফান্ড থেকে আসে, সেই দানের ভাগ তুমি কেন নেবে? তুমি কেন ভাবছো ওইটাই তোমার একমাত্র ক্যারিয়ার? এই যে ভাবতে পারছো না, ওটা তো খেদমতের জায়গা, ওটা খেদমত বিনা পয়সা আল্লাহর জন্য রেখে দাও, বিনিময় কেন নিচ্ছ? তুমি এটা বিনিময় কেন চিন্তা করছো যে আমাকে হাফেজ হয়ে আলেম হয়ে আমি ওখান থেকে বিনিময় নিয়ে হাতিয়ে নিয়ে চলবো? তোর এই টেনশন, এই এই ইচ্ছাটা, ইন্টেনশন নাই কেন যে আমিও অন্য সাধারণ মানুষের মতো আমি অন্য কিছু হালাল ইনকাম করবো? তোমাদের জন্য বলছি, তুমি ইংলিশ শিখো, ফ্রিল্যান্সিং করো, ওখানে বসে করো। আমি বেশ কিছু করার বলার পরে দেখলাম বেশ কিছু ইমাম সাহেব, তারা এখন আপনি যান মসজিদে, ইমাম সাহেবের জন্য আলাদা একটা ঘর থাকে, গুজরাট বলে বা কিছু বলে, তো সেখানে তারা থাকেন। ওখানে ইমাম সাহেব রাত 8:30 তার ইয়ে হয়, এশা নামাজ শেষ হয়, 9:15 বেজে যায়, উনি 9:00 ওখানে জয়েন করেন, 9:30 থেকে 10:30 পর্যন্ত অনলাইনে উনি এটিএমস এর কোর্স করেন। ইমাম সাহেব বলছেন আমাকে করতে হবে, আমাকে এই ইনকামে যেতে হবে, হালাল ইনকামে যেতে হবে। একজন ইমাম সাহেব উনি ঢাকার বাইরে থেকে আসলেন, বললেন স্যার আমার 3টা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ মিলে, ওনার মা আছে, এই 6 জন মানুষের জন্য, 6-7 জন মানুষের জন্য মাত্র 7,000 টাকা বেতন পাই ইমামতি করে, কিভাবে চলবো? বাংলাদেশে দেখবেন মানুষ খুব ভালো চলবে, আশেপাশে দেখবেন টাইলস করা মসজিদ, ভালো ইনকামও হচ্ছে, ভালো টাকাও ওখানে দান হয়, কিন্তু ইমাম সাহেব পেতে না। এই টাকাতে চলা যায়? মানে 6 জন মানুষ আপনি বলেন 7,000 টাকা কেমন করে চলবে? উনি আমার কাছে আসছে, আজকে সেই ইমাম সাহেব উনি এটিএম থেকে শিখছেন, 0 থেকে 0 করলেন, 1 করলেন, সম্ভবত 2 করেছেন, এই পর্যন্ত করেছেন, এখন উনি ইংলিশের শিক্ষক এবং উনি এখন খেদমত করছেন বিনা পয়সায়, খেদমত করছেন, এখনো ইমামতি করেন, এখনো টাইম পেলে উনি যেটা করেন, যেমন অনেককে আমি বলি যে মাগরিব এশা এবং ফজর পড়াই, মাগরিব এশা এবং ফজর এটা হলো জেহরি কেরাত, অর্থাৎ জোরে জোরে পড়তে হয় তো, আর জোহর আর আছর হচ্ছে সেরি কেরাত, অর্থাৎ তারা আস্তে আস্তে পড়ে, নীরবে পড়ে, তো এই সময় তারা মজির সাহেব পড়াই, আর বাকি 3 ওয়াক্ত উনি পড়ান। তাহলে কি হলো, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত পুরো সময়টা তার কি হলো, রিজিকের ব্যবস্থা করতে পারছে, তার মানে একে বিনা পয়সায় করছে। এবার এইভাবে অনেকেই আজকে তারা গড়ে উঠেছে। আপনি দেখেন, আপনি অবাক হবেন, আপনি বলতে পারেন যে এটা কি সম্ভব, ওরা কি এত বোঝে? হ্যাঁ, যে হাফেজ সাহেব হচ্ছে, যে আলেম হচ্ছে, তার তো অনেক পড়া। জেনারেল লাইনে কতটুকু পড়ে? জেনারেল লাইনে একজন যতটুকু পড়ে এটা কিন্তু খুব সামান্য তাদের তুলনায়। তারা ভোর 3টা থেকে তারা শুরু করবে, এবং আমি বলেছি যে হাফেজ হতে পারে তার জন্য এগুলো কিছুই না। আমি কমিদের বলবো তোমরা এখান থেকে শুরু করো, তোমাদের জীবনে অনেক বড় কিছু হবে ইনশাল্লাহ। তুমি কেন 1,00,000 উপর ইনকাম করবে না? তুমি কেন 5,000-7,000 টাকা ইনকাম করে তুমি সন্তুষ্ট হচ্ছ? হালাল ভাবে ইনকাম করো, তোমাকে তো একদিন হজ করতে হবে, তুমিও তো একদিন মসজিদ করবো, মার্জাদার মাদ্রাসা করবো, বানাবা ইনশাল্লাহ, একটা এতিমখানা বানাবা ইনশাল্লাহ, দাওয়া সেন্টার বানাবা ইনশাল্লাহ, তুমি করবে ইনশাল্লাহ। তোমার জন্য যেমন দেখেন, এই দেখেন একটা হাফেজ সাহেব দেখেন,
1: জি
0: ইন্টার পাস করেনি এখনো, পবিত্র কোন হাফেজ, মাসে ইনকাম 3,00,000+ করছে, শুধু তাই না, হাফেজ সাহেব অনেক ভালো ইনকাম করছে, আরো ভালো ইনকাম করছে, শুধু 3,00,000 না, একসময় তার বেতন ছিল মাত্র 7,000 টাকা, আজকে আজকে তো অনেক, অনেকে বিশ্বাস করে না যে কি বলে, আমাকে অনেকে বলে স্যার মেয়েরা কি পারে, মেয়েরা কেন পারবে না, মেয়েরা কেন পারবে না? একটা মুভি ছিল মেয়েরা মানুষ, তাই বলবো যে মেয়েরাও পারে সব, যেমন ঘরে বসেই পর্দায় থেকে দেখেন, আলহামদুলিল্লাহ দিন শেষে $2,000 আর্ন করছি, $2,000 বাংলাদেশের টাকায় প্রায় 2,50,000 টাকা হয়। আপনি গ্রামের মেয়ে দেখেন, গ্রামের মেয়ে অনেকে বলে যে গ্রামের মেয়ে পারে না, এটা ভুল কথা, একেবারেই ভুল কথা, গ্রামের মেয়েরাও কেন পারবে না, তাদের তো সে একই রকম মেধা আছে। দেখেন সংসার সামনে মাসে 2,00,000 টাকা আয় করেন জোনাকি, জোনাকি নামটা কি শহরের নাম না গ্রামের নাম, করছে 2,00,000 টাকা তো কম টাকা না,
1: জি
0: অর্থাৎ এমনকি খুব ভালো পর্দা, আপনি অবাক হবেন এরকম পর্দা খুব কম দেখা যায়, দেখতে পাচ্ছেন মনে হয় খুব ভালো, এটা খাস পর্দা মনে হয়, খাস পর্দা করে মাসে ইনকাম করছে 5 থেকে 10,00,000 টাকা ঘরে বসে, অর্থাৎ এদেশে যেন কেউ বেশি বেকার না থাকে, এটা আমার একটা মোটো আমার কথাগুলো যদি কেউ মেনে চলে, সে তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। সে লেখাপড়া করলেও তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, না করলেও, অর্থাৎ করলে বেশি ভালো হয়, না করলেও তার জন্য সুযোগ আছে জিরো থেকে শুরু করা যায়, হয়তো তার জন্য 3 থেকে 6 মাস বেশি লাগবে। মানে যে লেখাপড়া করেছে আর যে করেনি, আপনি অবাক হবেন যে অনার্স পাস মাস্টার্স পাস, তার থেকে যে লেখাপড়া করেনি বা 5-6 মতো করেছে, এখানে শেখার ক্ষেত্রে তার দূরত্ব কত জানেন? সর্বোচ্চ 6 মাস।
2: আচ্ছা,
0: অর্থাৎ তাদের এমনিতে দূরত্ব কিন্তু প্রায় 20, একজন লেখাপড়া করেছে প্রায় 20 বছর, আরেকজন লেখাপড়া করেছে 3 বছর বা 4 বছর, তার লেখাপড়ার কিন্তু পার্থক্য এখানে প্রায় 17-18 বছর 20 বছর পার্থক্য। কিন্তু এখানে যখন এটিএমসে আসে, এই দুইজনের মধ্যে পার্থক্য মাত্র 3 থেকে 6 মাস, 6 মাসে সম্পূর্ণ। অর্থাৎ 6 মাস পরে ওই মাস্টার্স পাস করা একটা ছেলে যতটুকু ইংরেজি জানে তার সমান চলে আসে বা তার থেকে বেশি চলে আসে। বিশ্বাস করবেন কিনা, এটা হচ্ছে বাস্তব, আমি করছি এটা আলহামদুলিল্লাহ।
1: অনেক অনেক ধন্যবাদ স্যার, আমরা একেবারেই শেষের দিকে, আমাদের অনেক অনেক প্রশ্ন ছিল, অনেক কথা ছিল, কিন্তু হয়তোবা এখন সময়ের কারণে আর হচ্ছে না। ইনশাল্লাহ সামনে আমরা আরো আরো প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। যেতে যেতে যদি স্যার কিছু বলতে চান।
0: যেতে যেতে বলবো শুধুমাত্র যারা এখন পরীক্ষা দিয়েছে একবার, তাদেরকে বলবো এইচএসসি পরীক্ষা দিয়েছো, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো অথবা আলিম পরীক্ষা দিয়েছো, এই মুহূর্তে তোমাদের সারা পৃথিবীতে যাওয়ার সুযোগ, সারা পৃথিবীতে তোমার যাওয়ার সুযোগ। 100% স্কলারশিপ আছে কিছু জায়গায়, কিছু জায়গায় ফ্রি, যেটা বললাম যে অস্ট্রিয়াতে ফ্রি, টার্কিতে এখন মানে অল্প খরচে যাওয়া যাচ্ছে, এবং এবং ব্যাংকের স্টেটমেন্ট ছাড়া ডেনমার্কের মতো জায়গায় হচ্ছে, আপনারা অবাক হবেন, পাশাপাশি ইনকাম করা যাচ্ছে হালাল ভাবে। অর্থাৎ জাস্ট কিছু ইন্টারমিডিয়েট পাস করলেই তাদের এই সুযোগগুলো আছে, অথবা মাদ্রাসা থেকে অনেকে বলে যাওয়া যাবে, হ্যাঁ মাদ্রাসা থেকে সারা পৃথিবীতে যাওয়া যাচ্ছে, শুধু আইএলটিএস লাগবে, যে আইএলটিএস করাচ্ছে প্রায় 23 বছর ধরে। এখানে আইএলটিএস করানো হয় যারা দুর্বল, লেভেল 1-2 করে আইএলটিএস করানো হয়, একবার না পড়লে 10 বার পর্যন্ত সুযোগ দেয় একই খরচে। এরপর এখান থেকে ভিসা প্রসেস, এবং এখান থেকেই বিদেশে যাওয়া পর্যন্ত সবকিছু, এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে রেখেছি, যারা দূরে থেকে অনলাইনে করতে পছন্দ করে না তাদের জন্য, শুধু শুক্রবারে করা যায় অথবা দূরে থেকে অনলাইন অফলাইন সবকিছু মিলে এমন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি যার নাম এটিএমস। ট্যাগলাইনটা সততার চাদর বোনানো, এই জায়গাটা তৈরি করেছে আস্থার জায়গা। আমার মতো আরো 10-20টা লোক যদি এই কাজটা করতো, দেশে বেকার থাকতো না, দেশে কেউ প্রতারণার ফাঁদ পাততে পারতো না। আমি সবকিছু মিলে বলবো, আমার ব্যক্তিগত একটা নাম্বার দিচ্ছি, আগামী 1 ঘন্টা ইচ্ছা মতো কল করুন, যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছেন আমাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতেই, আর যারা কল করতে চান ইচ্ছা মতো আগামী 1 ঘন্টা কল করুন। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, যা আমার সাথে আছে দীর্ঘ প্রায় 21 বছর, ব্যক্তিগত নাম্বারটা প্রথম নাম্বার এটাই, একটাই নাম্বার দিচ্ছি, 01-712-80-81-93 বলছি আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষগড়ের কারিগর বলে সেভ করে রাখুন, 01-712-80-81-93। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে যান, খুঁজে বের করুন এটিএম স্যার, এটিএম লিখুন ইউটিউবে, তারপর দেখুন স্যার, SIR, এটিএম স্যার লিখে একটু সাবস্ক্রাইব করে ভিসাগুলো, ভিসা সম্পর্কে তথ্য নিন, IELTS করানোর তথ্য নিন, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং তথ্য নিন, এবং জীবনটাই গড়ে তুলুন। আমি বারবার বলবো যে যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে করুন, না থাকলেও শুরু করুন, আর জীবনে একবার হলেও বসে দেখা করুন, সেটা যেন কালকে হয় পরশু না হয়, দেরি করা যাবে না। আর লাস্ট বাট নট লিস্ট, যদি যার যার ধর্ম তার তার কাছে, যে ধর্মেরই হোক, যদি দুনিয়াতে সফল হতে চায় সেজন্য দিন শুরু হওয়ার আগে দিন শুরু করে। মুসলিমদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করতে, 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়। নামাজ একটা আশ্চর্যজনক ইবাদত যা মানুষকে দুনিয়া এবং আখিরাতে সফলতা এনে দেয়। শেষে বলবো কিছু আমল প্রত্যেক ফরজ নামাজে পড়ে আয়াতুল কুরসি পড়ুন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। একটা আমল খুবই গুরুত্বপূর্ণ, ফজর নামাজের পরে সূরা বাকারার শেষে দোয়াত, এবং শেষে মানে রাতেও সূরা বাকারার শেষে দোয়াত আপনারা অবশ্যই পড়বেন, রাতে সূরা মূল পাঠ না করে ঘুমাবেন না, যে অবস্থায় থাকুন কখনো আপনারা অখুশি হবেন না আল্লাহর পরে, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করুন, দেখবেন যে আপনার আগের থেকে ভালো যাচ্ছে। প্রতিদিন কমপক্ষে 100 বার আলহামদুলিল্লাহ বলুন, প্রতিদিন অনেকবার ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ বলুন, প্রতিদিন অনেকবার দুরুদ ইব্রাহিম পড়ুন, আপনার দুঃখ কষ্ট আল্লাহ নিয়ে নেবেন, আপনার দুঃখ কষ্ট আল্লাহ উঠিয়ে দিবেন। আজকে এই প্রোগ্রাম আমাকে সুযোগ দেওয়ার জন্য, একটা সরাসরি প্রোগ্রাম করতে পারে ভালো লাগে, আপনারা যারা এখন দেখলেন শুনলেন শেয়ার করে দেন, ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাযাকাল্লাহ খায়ের।
1: অনেক ধন্যবাদ স্যার, আমিও বিদায় নিচ্ছি, আবারও কথা হবে সকল বন্ধুদের সঙ্গে। এবং এটিএম ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যে এপিসোড গুলো আছে সেগুলো কিন্তু আপনি আমাদের ঢাকা এফএম 90.4 এর পেজেও পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন আলোচনাগুলো, যেটা আপনার জন্য আসলে অনেক বেশি পরিমাণ উপকার, আপনি উপকৃত হবেন। তো আজকের মতো সিফাত বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।
3: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম, পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত, 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। ঢাকা এফএম 90.4।
4: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: হ্যালো।
6: হ্যাঁ বলো।
5: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
6: আচ্ছা নেটে কল দাও তো।
5: আহা, এখানে কি হলো?
6: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
5: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
7: আছেন তো ফিলে, মাগার কথা জন্য আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু।
8: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা এফএম।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। FM 90.4.

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

90.4 FM.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মন মাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
3: ঢাকা FM 90.4
4: সারা দেশে
3: সবার সাথে।